এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন রাজা গুহ। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবরকের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুংনি খরাং।

0: তিনিটি হাই সালনা 1973 বিশুও থেজামানি আবনো কারি বহাইন জংলুগো তিনিটি হাই সালনা বিহার 1974 বিশুও স্মল পক্স বাইকলাইনে বরক 10,000 বরক থেমানি আব কাইশা বেলাইখেন আজরাও মহামারি হাইকে বরক থেমানি জং নগো আশুক জরা জং খানালাইকে তিনিতি হাইশালো হায়ুঙ্গো পাতি থাংমানি কক্রক
1: আমাকে পান্ডাও জং তাবো খানালাইন তাং বিতি ড্রাগন ফ্রুট এবা বুথাই আমেরিকানি কাইশা সিনি চাকুক বুথাই তাবুক চিনি অজরাও চিনি অরব কথকু খেনে সিনি যা কাইশা বুথাই অবনি বুথাইনি বুফাং শেষু বুফাং হাই বিশি বলাই করি অব বদ্রে পদ জাতনি দঙ্গ কচাক বাক্সা বাক্সাকে বা বিশিঙ্গ কুকুর বুথাইনি বুচলেই চিকন চিকন কসমতেই নরমঙ্গ অবনি বুথাই বেলাইকে পুষ্টি গনাং অর ভিটামিন সি মিনারেল ফাইবার ফসফরাস আয়রন রোগ মানথগ অবনি বুথাই সাগ বেমার কাসুরুথানি চুবাও তাই সাকুর বুয়া বুখনাই ন কাহামতনি দ্রাগন বুথাইনি বুফাং কাইনানি জরাঙ্কা এপ্রিল তালনি সিমি অক্টোবরনি গজার জরা এবা খেবা তালতুংনি সিমি তালিউং জরা বুচলিনি বিশিংতই এরি মান ফান যাই যাই খে কাহাম বুথাই মাননানি বাকই বের দম্বাই এর রুখেন চাও বের দম্বাই এর রুমানি বুফাং তালতি নই নি সিমি তাল চিচারনি বিশিঙ্গন থাইনা চেঙ্গু অর কিসমিসা বেমারক কফামার উপর নুচাকো দ্রাগন বুথাইনি বুফাং বেলাই গরান তেই বেলাই কিসি হুনকে ব চায়া অঙ্গ অবনি ন আবাগিন গরান জরাও খে সালচিনি সিমি সালচি বা বারবারই তৈমা লুনাই অবনি বুফাংনি ইয়া ফাঙ্গ বেলাই তৈ গচাখে ইয়ারং শকমারক নুকচাকো অবনকারী ব বে দেখতেই বুফাং শকমারক নুকচাকো অবহে বেমার গফাকে এবা গফামা নুকফাহকে বেবিস্টিন রিডুমিল থিউবিট গ্রাম কাইনই বিথি তুয় সাপলুই সারনা নাংনাই অবহাইকে সার কাহকে অবহাই বেমার রোগনি ইয়া কাগ্রী মাননাই অবহাইকে চং নকনু খুঙ্গ কায়েই আশুদাকে থাইকে হাঁকে আশুদাকে চাওই হাতির গব ফালি মাননাই আশুক জরা তাং বিতি চং ড্রাগন ফ্রুট কাইমানো রোগী সাইমান লাইকে
0: ফারিকাতাও সাইমালায় না সা খামক্রাইনি কক সা খামক্রাইনি কক সাইমালায় না তিনি বুকুংতেই থেই ফাইমানি কক নতেই বুকুংতেই থেই ফাইমানি আবংখা বেলাই তুং খাঙ্কাই হায়কে বা বেলাই গচাং খাঙ্কাই তিনি বুকুং ডিহাইড্রেশন অঙ্গি নাই সেন্সিটিভ অঙ্গি বুকুংনি পর্দা তাই শির ফাতি ওই থেই ইয়রিমান থেই ফাইমানি আব দাল বিদালকে ফাইমান আব বুকুং সাইনাস ইনফেকশন খাঙ্কে ব ফাইমানো এলার্জি নি বিশিংতি ব ফাইমানো হাইকে বুকুং ন বেলাই হুপরেখে হাইকে বাই ইয়া শিরক বাই এখরে কাহকে ব বুকুং তুই থেই ফাইমানো যিনি যেপর পানো ইয়াক রঙ সাফ সুতরা খাইনাই যেন বুকুং বিশিং রগ নাঙি দখাঙ্কে এখরেক নারক নাঙ্কে কিসা মেসা যেন বুকুং তো তাংজাগৈ ন দো সারব্রম ব্রম ন আব যিনি ইয়াক সাফ সুতরা আংনানি নাঙাই হাইকে বুকুং গব ইনফেকশন নি মানো তাই আবাহাইকে যিনি বুকুং গ পদ্রে পদ বেমার বঙ্গি মানো তাই অবাহাইকে থৈ বহাইন ফাই মানো তুমুং ন চিনি বুকুং তৈ থৈ ওয়াই গবাং ফাই দঙ্গা হাইকে বা গন গন ফাই দঙ্গা তিনি ব ফাইও খনা ব ফাইও অবাহাইকে সাল বার্থায়াকে ফাই

0: সাজাকতঙ্গ আগস্তালনে শাল থামচি সা শালমারি জরা আসুক জরা হাউনি খরঙ্গ চংখনা লাইকা কক থুম্র তাবো খনা লাইন সেবুগ বরকলাংমানি কক ডিপিএসি আমজকমুংনি বিশিংতুই আইটি বেদেগ হাস্তে হাফাং এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার আচুকথাই সুপুংনা বাকি অনলাইনতে কয়লাই আচাগি দঙ্গ মেগুলি বুকস আচুকথাই দঙ্গ গাইনেরা নৈচি নই নৈচি আরন বিশং এস্তিরং বাকি খাদিজাক দঙ্গ গাইডক চিচার উমনি কক সাজা খান বিশি চিচার নিশিমিন বিশি ব্রিচি জরা আরব রায় তুই উমনি হলিরুমুং দঙ্গ রংমারিনি কক সাজাখা বিই এবার বিটেক কম্পিউটার সাইন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবার খাবার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন মাস্টার অফ কম্পিউটার এপ্লিকেশন হাইয়াও রংমারি দা নাই কয়লে ইয়াফানি পাইথাক শালমারি তিনি জরা এবার শালবা জুন জরা
1: আও অবঙ্কে ধর্মনগর পৌর পরিষদ বিশিঙ্গ খরকচার ওয়ার্ড সেক্রেটারি পদ বরকতলাং জাকনানি বাকি আবাই মংরা জাকা আবনি বাকি কয়মং ব্লাইরানি শালমারি চেং জাকনাই হাইকেবা চেং জাকা জিবা মে 2026 হাইকেবা 2026 নি সিমি চেঙ্গই পাইথাক শালমারি 9 জুন হাইকেবা চুকু জুন 2026 নি বিশিঙ্গ রানানি নাংনাই কয়মংলাই আবনি বাকি এসি রকনি আজুকথাই কাইসা এসটি রকনি কাইথাম তাই আদার্স রক ব্রৈ কাই ব্রৈ তলাংজাকনাই আবনি বাকি রংমারি ডিগ্রি পাস হানানি নাংনাই তাই কম্পিউটার গ্রং সরংজাকনানি নাংনাই তাই আমচাইনি যে কক হাইকবা ভাষা আবো কক বরক তাই বাংলা কাহামকে গ্রং অংনানি নাংনাই
0: আসুক জরা জং হাইনি খরাঙ্গ সেবগ বরক তলাংমানি কক খনালাইকে
1: তাবো খনালাইন তিনিনি নবের দেবের নাইখংনি কক তোমারও তিনি নখা কিসা চমুই গনাংলাই দঙ্গান তাই হিসা মিশা থাইও ফেরাঙ্গগই ওয়াতে ওয়াই মানুষনি ব সাকলাই জাকা তিনি তংমারি দঙ্গান 36 ডিগ্রি সেলসিয়াস তাই 26 ডিগ্রি সেলসিয়াস তাই মিয়ানি তংমারি 26.5 ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি 27.7 ডিগ্রি সেলসিয়াস তাই নবরাতুই হকনে বাংমারি 98% খামহ দঙ্গ 60%
0: তাবুনে বেচবো সংখনা লাইন রোচাপ মো

আসুক জানা অরুণা দেববর্মানি খরং বাইর চাপমু খানা লাইখিয়া আকাশবাণী আগরতলা অরুণ পাইখিয়া চিনি তিনি ফুঙ্গি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরং তিনি কম থিংথানি তঙ আংরুমা লগিও মীনা কুমারী আকাশবাণী আগরতলা অরুণ পাইখিয়া চিনি তিনি ফুঙ্গি হায়ুনি খরং যতন খুলুকা ককবরক অনুষ্ঠান হায়ুনি খরাং এখানে শেষ হলো। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংস্কৃত

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং, আকাশবাণী বিলোনিয়া। এখন অনুষ্ঠান পরিচিতি। শ্রোতা বন্ধুরা, একটু পরে সকাল 7টায় প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45 শিল্পী রমা মণ্ডল। সকাল 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে শুনবেন স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি। আবৃত্তি করবেন বিলোনিয়া হলি স্পিরিট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিনায়ক মজুমদার। এই অনুষ্ঠানের পরেই দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন। 8:30 শিশুমেলা অনুষ্ঠান, পরিবেশনায় সুরাঞ্জলি সঙ্গীত কলা কেন্দ্রের শিশু শিল্পীরা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের সংবাদ বুলেটিন। 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। সকাল 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা শুনবেন। 10:30 শুনবেন পুরাতনী অনুষ্ঠানে পুরাতনী গান শিল্পী সুজয় মুখোপাধ্যায়। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। বেলা 1টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। 2টোয় দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 শুনবেন ধনধান্যে পুষ্পে ভরা অনুষ্ঠানে দ্বিজেন্দ্র গীতি। 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। বেলা 3টায় দিল্লি কেন্দ্রের সংবাদ বুলেটিন। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5:10 শুনবেন জীবনের গল্প। এই অনুষ্ঠানের পরেই অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। 5:45 লোকসঙ্গীত শুনবেন। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। 6:30 খেতে খামারে অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন আলোচনা, 12 মাসে ফুলকপি এবং বাঁধাকপি চাষ। এ প্রসঙ্গে আলোচনায় অংশ নেবেন কৃষি আধিকারিক তন্ময় মজুমদার। সন্ধ্যে 6টায় অনুষ্ঠান সূচি সন্ধ্যে 7টায় অনুষ্ঠান সূচি। 7:05 সারগাম অনুষ্ঠানে শরৎবাদন শিল্পী আলাউদ্দিন খাঁ সাহেব। 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 মনের মতো গান লাইভ অনুষ্ঠানে শুনবেন। 9টায় পাঁচমিশালি অনুষ্ঠান, কবিতার আকাশ শুনবেন 9:30 শিল্পী পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। রাত 10টায় সিটিজেন্স সিনিয়র সিটিজেন্স মেলোডিতে শুনবেন হারানো দিনের গান।

10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে অধিবেশন। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একটি নির্মল প্রভাত, সূর্যের সোনালী আভা আমাদের সবাইকে উদ্ভাসিত করে চলেছে। আর অবশ্যই গরম, গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়ে আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাব যেন খুব সহসাই আমরা সবাই স্বস্তিতে আসতে পারি, এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। গরম যদি পড়ে তাহলে ধৈর্যের কিন্তু পরীক্ষা হয়, তাই জন্য ধৈর্য রেখে সবাইকে সাবধানে থাকতে হবে। এবং অবশ্যই আজকে যে যে কাজে বেরোবেন, সবার কাজ যেন সফল হয়, প্রত্যাশিত ফল লাভ করেন সবাই। এই প্রত্যাশার সাথে শুরু করছি আজকের আজকালি, সঙ্গে আমি হরিপ্রসাদ। শ্রোতা বন্ধুরা, আজ 5ই জুন। আজকের দিনের অনেক অতীত ইতিহাস রয়েছে। এই তারিখে 1507 সালে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন হয়। আইজ্যাক নিউটন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন 1661-এর আজকের তারিখে। লুই বোনাপার্ট হল্যান্ডের রাজা নিযুক্ত হন 1806 সালের আজকের দিনে। ডেনমার্কের রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায় 1849 সালের এই তারিখে। তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয় 1916 সালের এই দিনে। 1940 সালের আজকের তারিখ প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন শুরু হয় 1972-এর আজকের দিনে। 8 বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয় 1976 সালে। 1983 সালের আজকের তারিখ অমৃতসর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা, উগ্রপন্থী সহ 600 লোকের সমাধি হয় সেখানে। আজকে যাদের জন্ম তাদের মধ্যে স্কটিশ অর্থনীতিবিদ এবং দার্শনিক অ্যাডাম স্মিথ 1723 সালের আজকের দিনে ইহলোক ত্যাগ করেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার পথিকৃৎ 1865-এর এই দিনেই জন্মগ্রহণ করেন। দানেশ গাভের হাঙ্গেরীয় ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক 1900 সালের এই দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাট, 1952 সালে তিনি জন্মগ্রহণ করেন। বাঙালি সঙ্গীত শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায় 1956 সালের এই দিনেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি তাদের মধ্যে ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্র চন্দ্র দত্ত 1889 সালের এই দিনেই ইহলোক ত্যাগ করেন। সত্যেন্দ্রনাথ মৈত্র সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, মৃত্যুবরণ করেন 1996 সালে। রে ব্র্যাডবেরি মার্কিন লেখক এবং চিত্রনাট্যকার 2012 সালের এদিনেই ইহলোক ত্যাগ করেন।

শ্রোতা বন্ধুরা, আজ 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। আন্তর্জাতিক পরিবেশ দিবস প্রতি বছর এই দিনটিতেই পালন করা হয়। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল 1972 খ্রিস্টাব্দের 5 থেকে 16 জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালন করা হয়। এবছর 2026 সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর সুরক্ষায় গর্ব ভবিষ্যৎ, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। পরিবেশ আমাদের জীবনধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা প্রত্যেকেই জানি, আমাদের জ্ঞাত সারে অজ্ঞাত সারে আমরা পরিবেশের উপর অনেক ক্ষতি করে চলেছি। আমরা সচেতন আছি, কিন্তু আমাদের মধ্যে যে করণীয় সেটার কিন্তু অনেক অভাব রয়েছে। বিশেষ করে প্লাস্টিক দূষণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে প্রতি বছর। বিভিন্ন সংগঠন এই বিষয়টিকে মাথায় রেখে ব্যাপক মাত্রায় জনসচেতনতা করে থাকেন, কিন্তু সচেতনতাতেই কিন্তু থেকে যাচ্ছে, সীমাবদ্ধতাতেই থেকে যাচ্ছে। আমরা কতটা সচেতন সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তাই জন্য বিশ্ব পরিবেশ দিবসে যে প্রতিপাদ্য রয়েছে, প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর সুরক্ষায় গর্ব ভবিষ্যৎ, ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অবশ্যই আমরা এক হয়ে ঐক্যবদ্ধভাবে পরিবেশের সুরক্ষার জন্য কাজে নেমে পড়তে হবে, যাতে করে প্লাস্টিক দূষণ রোধ করা যায়। মাত্রাতিরিক্ত প্লাস্টিক আমাদের পরিবেশের প্রতিনিয়ত ক্ষতি করছে। আর অবশ্যই যে কাজটি দরকার, আমরা সবাই প্রতি বছর করে থাকি, বৃক্ষরোপণ উৎসব, মরুবিজয়ের কেতন উড়াও উড়াও হে প্রাণ। আসুন নূতন ভবিষ্যতের জন্য পৃথিবীর সুরক্ষায় আমরা সবাই এগিয়ে আসি।

শ্রোতা বন্ধুরা শুনছেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। শ্রোতা বন্ধুরা, ভারত সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি সম্প্রদায়ের আর্থসামাজিক এবং শিক্ষাগত উন্নয়নের জন্য বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করছে। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের অধীনে পরিচালিত প্রধান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন কর্মসূচি। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম তার মধ্যে একটি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পানীয় জলের মতো মৌলিক পরিকাঠামো নির্মাণ করা। পিএম বিকাশ আরেকটি প্রকল্প। প্রধানমন্ত্রী বিরাসত কা সম্বোধন একটি সমন্বিত প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল ঐতিহ্যবাহী কারিগরদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং নারী ক্ষমতায়নের মাধ্যমে সংখ্যালঘুদের আর্থ সামাজিক উন্নয়ন। প্রাক মেট্রিক পরবর্তী বৃত্তি প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করতে ভারত সরকার বিভিন্ন স্তরে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রাক মেট্রিক, মেট্রিক পরবর্তী এবং মেধাভিত্তিক বৃত্তি প্রদান করে থাকে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ভারত সরকারের যে সংখ্যালঘু মন্ত্রকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে ভিজিট করতে পারেন। সেখানে বিস্তারিত এই প্রকল্প সম্পর্কে তুলে ধরা হয়েছে এবং অবশ্যই সুবিধা পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, যে মাধ্যমে আপনারা সবচেয়ে বেশি তথ্য পেয়ে থাকেন আকাশবাণী, তথ্য, বিনোদন এবং অবশ্যই শিক্ষার সঙ্গে যুক্ত তথ্যাবলীর জন্য, খেলাধুলার জন্য, স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য যে মাধ্যমের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করা যায় এবং অনুসরণ করা যায় তা হচ্ছে আকাশবাণী। ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মালিকানাধীন এক বেতার সম্প্রচার সংস্থা, যা প্রসার ভারতীর দুটি বিভাগের অন্যতম। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণী সম্প্রচার কার্যক্রম শুরু হয়। প্রসার ভারতীর অপর বিভাগ হচ্ছে দূরদর্শন, যা এক ভারতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা। আকাশবাণীর সদর দপ্তর নতুন দিল্লির আকাশবাণী ভবনে এবং সেখানে ড্রামা সেকশন, FM সেকশন, ন্যাশনাল সেকশন রয়েছে। এই একই ভবনে ভারতীয় টেলিভিশন স্টেশন দূরদর্শন কেন্দ্র রয়েছে। 1927 সালে যথাক্রমে আকাশবাণী মুম্বাই এবং আকাশবাণী কলকাতা স্থাপিত হয় এবং দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়। 1930 সালে জাতীয়করণ করা হয় এবং তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা নামে পরিচিত। পরবর্তীতে 1957 সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়, যা আপনারা সবাই পরিচিত এবং আকাশবাণী শ্রোতা মানেই সে এক অন্যরকম অনুভূতি। আর ভেসে আসে সেই ট্রান্সমিটারে আমাদের কথা, আপনাদের উত্তর। আকাশবাণীর সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ চলছে, কীভাবে নিজেদেরকে ভালো রাখবেন? তীব্র গরম এবং তাপপ্রবাহ থেকে বাঁচতে নিজেকে হাইড্রেট রাখতে হবে, অর্থাৎ জল বেশি খেতে হবে, হালকা সুতির পোশাক পরুন এবং সরাসরি রোদ এড়িয়ে চলুন। প্রচণ্ড রোদে বের হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন, জল এবং ওআরএস খেতে পারেন। গরমের হাত থেকে সুস্থ থাকার কার্যকরী উপায়গুলো, প্রচুর পরিমাণে জল খেতে হবে, তৃষ্ণা না পেলেও নিয়মিত বিরতিতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ জল খেতে হবে, ডাবের জল, ওরসেলাইন, লেবুর শরবত, বেলের শরবত ইত্যাদি খেতে পারেন। সহজে হজম হয় এমন খাবার যেমন পাতলা ডাল, মৌসুমি ফল, তাজা শাকসবজি, অতিরিক্ত তেল মশলা, ক্যাফিনযুক্ত চা কফি অবশ্যই দূরে রাখতে হবে। রোদে এবং বাইরে যখন আপনারা বেরোবেন, অবশ্যই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদের তীব্রতা সবচাইতে বেশি থাকে, তাই এই সময়ে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। বাইরে বের হলে অবশ্যই ছাতা, টুপি এবং রোদ চশমা ব্যবহার করতে পারেন। ত্বকের সুরক্ষায় বাইরে যাওয়ার আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, অবশ্যই সেটা আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বা আপনি যেটা ভালো বুঝেন সে নিয়ে ডিসিশন করতে হবে। হালকা পোশাক যেমন সুতি, হালকা রঙের এবং ঢিলে ঢালা পোশাক পরতে পারেন। দিনের বেলা জানালা পর্দার সাহায্যে ঘরের ভেতরে রোদ প্রবেশ করতে বাধা দেয়, ফ্যান বা এসি চালিয়ে ঘর ঠান্ডা রাখতে পারেন। রোদে সবাই ভালো থাকুন। বন্ধুরা, শুনছেন আজ সকালে অনুষ্ঠান প্রভাতী, তথ্য সম্বলিত অনুষ্ঠান 103.7 মেগাহার্টজ আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কর্মখালী তথ্য। পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান অফিসার ত্রিপুরা, শূন্য পদ 220টি, শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট বিষয় নিয়ে বিই বিটেক পাশ হতে হবে, বয়স অনূর্ধ্ব 40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে, অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজই 5ই জুন, লিখিত পরীক্ষা নির্দিষ্ট কেন্দ্র এবং দিনক্ষণ কল লেটারে এবং এদের ওয়েবসাইটে জানানো হবে। পরবর্তী পদের নাম অ্যাপ্রেন্টিস ট্রেনি ডিআরডিও, শূন্য পদ 150টি, শিক্ষাগত যোগ্যতা ITI ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাস, বয়স

18 থেকে 27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল 6 জুন। বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউর তারিখ এবং কেন্দ্র ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। পদের নাম অ্যাপ্রেন্টিস রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শূন্য পদ 635টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিই, বিটেক, বিবিএ ইত্যাদি গ্রাজুয়েট পাস। বয়স 20 থেকে 28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আগামীকাল 6 জুন। বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউর কেন্দ্র এবং নির্দিষ্ট তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি, কোল ইন্ডিয়া, শূন্য পদ 276টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে। গেট স্কোরে অগ্রাধিকার পাবেন। বয়স অনূর্ধ্ব 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7 জুন। বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র এবং তারিখ কল লেটারে জানানো হবে। কর্মখালী শুনলেন।

শ্রোতাবন্ধুরা, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া এবং সাবরুম মহকুমাধীন ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান অসামাজিক কার্যকলাপ সর্বসাধারণের যান প্রাণ ধন সম্পদ রক্ষা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে জেলার জেলা শাসক এবং সমাহর্তা সীমান্ত এলাকার 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163/2023 আইন জারি করেছেন। এই আদেশ মূলে বলা হয়েছে, ওই সময়ে ওইসব এলাকায় বিনা অনুমতিতে 4 জনের বেশি লোকের জমায়েত এবং চলাচল করা যাবে না। অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না, কোনো ধরনের অস্ত্রশস্ত্র দা লাঠি ইত্যাদি বহন করতে পারবেন না। গবাদি পশুর অবাধ বিচরণ এবং পরিবহন করা যাবে না। ওইসব এলাকার বাজার হাট এবং দোকানগুলিতে অতিরিক্ত পণ্যদ্রব্য মজুত করা যাবে না এবং রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাজার হাট এবং দোকান খোলা যাবে না। আইন অমান্যকারী ভারতীয় ন্যায় সংহিতার 223/2023 অনুযায়ী অভিযুক্ত হবেন। এই আইন বলবৎ থাকে 6 জুন 2026 ইংরেজি পর্যন্ত। ঘোষণাটি শুনলেন, আজ সকালে শুনছেন

শ্রোতা বন্ধুরা, এবারে টুকরো খবরাখবর। ভারতবর্ষে রেলে সফর করার সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পছন্দ করেন, কেননা ট্রেনে উপলব্ধ খাবারগুলিতে অনেক সময় পোকামাকড় আরশোলা খুঁজে পাওয়া যায়, কিন্তু কিছু ক্ষেত্রে খাবার নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ প্রায় শোনা যায়। ট্রেনে পরিবেশিত খাবার সংক্রান্ত একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে। এই বিষয়ে IRCTC এ সমস্ত বিষয় সমস্যা কমানোর জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এবার AI চালিত CCTV ক্যামেরার মাধ্যমে IRCTC-র প্রত্যেকটি রন্ধনশালায় নজরদারি করা হবে। খাবারের গুণমান যাতে বজায় থাকে এবং সেটি যাতে স্বাস্থ্যকর হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে IRCTC। ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারে দেশের সবচেয়ে বড় ফুটবল লীগ ISL। এই মর্মে 2026-27 মরশুমের সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। শোনা যাচ্ছে, গত সিজনে বেশ কিছু প্রশাসনিক কারণে ইন্ডিয়ান সুপার লীগ নিয়ে সমস্যা তৈরি হলেও এবার ফের দীর্ঘ সময়ের জন্য ISL আয়োজন করতে চলেছে ফেডারেশন। সূত্রের খবর, আসন্ন বছর ইন্ডিয়ান সুপার লীগ অনুষ্ঠিত হতে পারে 7 মাস ধরে, সেই মতোই হচ্ছে পরিকল্পনা। শ্রোতা বন্ধুরা, তীব্র দাবদাহে জ্বলতে থাকা ভারতের জন্য অবশেষে এলো বহু প্রতীক্ষিত সুখবর। সমস্ত আশঙ্কা এবং উড়িয়ে ভ্রকুটিকে একপাশে সরিয়ে ভারতের মূল ভূখণ্ডে সরাসরি পা রাখল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী কিছুদিনের মধ্যে সবার মধ্যে স্বস্তি ফিরতে পারে। আর এরই মধ্যে দিয়ে শেষ করছি আজকের রাত্রিকালীন অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ESIC হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হলো মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র

0: ব্র্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা, এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
2: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি

সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দান গলিতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতাল উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছে প্রায় 2,970 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্য, অসামরিক বিমান চলাচল, পর্যটন, অবকাঠামো, সংযোগ ব্যবস্থা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রের এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি প্রায় 1,340 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল রয়েছে। নতুন টার্মিনাল ভবনটি বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে এবং আর্থিক সমৃদ্ধিতে সহায়ক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে গতকাল সন্ধ্যায় আগরতলা এসে পৌঁছেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তিনি আজ সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল 5-তারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সেখানেই বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফের আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। আজ দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণ রক্ষার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন এই দিবসটি পালন করা হয়ে আসছে। প্রকৃতি ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এক পেট মা কে নাম অভিযানের অধীনে জাতীয় রাজধানীর ময়দানগড়ির নমো অক্সিজেন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণে গণসচেতনতা র্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। র্যালিতে পরিবেশ মন্ত্রীর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি শশী কুমারও অংশগ্রহণ করেন। এ দিবস উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে পরিবেশ সচেতনতার লক্ষ্যে এক সাইকেল র্যালিও শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টার ক্যাম্পাসে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করবেন বনমন্ত্রী। এই অনুষ্ঠানের আয়োজনে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ অন্যান্য সংস্থা। অন্যদিকে সকাল 10টায় আগরতলার উমাকান্ত একাডেমিতে এনসিসি ক্যাডেটদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা এনইসির 73তম প্লিনারি সেশন গতকাল শিলংয়ের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির ভাইস চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী 2014 সালের পর থেকে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের উন্নতিতে প্রতিটি রাজ্যকে 8টি হাই লেভেল টাস্কফোর্সের সুপারিশগুলি কার্যকর করতে হবে। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ, মুখ্য সচিবগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নয়াদিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেছেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, মোটরগাড়ি শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত অন্বেষণ করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেন, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে উভয় পক্ষের ব্যাপক আলোচনা হয়েছে। তিনি বলেন, লাতিন আমেরিকা

গত লাতিন আমেরিকায় এক মূল্যবান অংশীদার হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা গ্লোবাল সাউথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দুদেশের জনগণের পারস্পরিক স্বার্থে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক তরুণ কাপুরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কর্মী প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রী কাপুরের বর্ধিত মেয়াদ এই মাসের 10 তারিখ থেকে আরও এক বছরের জন্য কার্যকর হবে। বিলোনিয়ায় শচীন দেব বর্মন মিলনায়তনে গতকাল থেকে দুদিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশুনাট্য প্রতিযোগিতা 2026 শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিশু কিশোরদের সৃজনশীল বিকাশে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলার মোট 12টি নাট্যদল অংশগ্রহণ করেছে। আজ সমাপনী অনুষ্ঠানে সেরা নাট্যদলগুলিকে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি নীলকান্ত মিশ্রকে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরের নির্বাহী পরিচালক হিসেবে 3 বছরের মেয়াদে নিয়োগে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, নতুন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পরমেশ্বরন আইয়ারের মেয়াদও বাড়ানো হয়েছে। কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এঘটকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাটে দমন বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রীবক্র সুরাত খকচিচার সাইচার রারোজা গবং রংনি জুদা জুদা হামক্রাইগনাং তাংবতাংনি হলংথং কায়ানো তাই চেঙ্গেরিবানো তাই বসংনি বখাগো ইয়াফারানো আবনো কারিব মোচাং মোদি গুজরাট কাইনৈরা থুয়াম গনাং কতাল ইএসআই সাখামনকনো চেঙ্গেরিবানো সানজাও মন্ত্রীবক্রক দমন সগৈমানী ইয়াগুলো বেবাগৈ খকনৈ সাইচুকু রাজনীতি রোজাক রংনি হামক্রাইগনাং তাংবতাংনো চেঙ্গেরিবানো সাখাম বীরখুং থাংলাইসু বেড়াইখিরি তাং বেখ্রেব মানজুমু সেব তৈ লুকু হামক্রাই রোগজাক খুবই জুদা জুদা বাবায় অ তাং বুতাং রকনো মুখ থাঙ্গ চাসারো জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল ভেনেজুয়েলানি বার জামানজাক রাষ্ট্রবক্রক ডেলসি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আচুখা ককলাম সালাইমাও থক বানিয়া রাংবক সিনলাইমুং সাখাম সেপ্তাই অটোমোবাইল নখবই জুদা জুদা বাবায় চুবাচুনি লাম বাংরানো নাহারি ককলাম অংখা ককলাম সালাইমাইয়াগুলো নাইখুংনি সালকা বেদেকনি তাঙ্করা রুডেন্দ্র ট্যান্ডন সাকা হাকতনি কতর থক তংমানি হাকতর ভেনেজুয়েলা বাই থক মানজুলাইমুং হালক ক্রাক খাইনানি সাকা ফান বক্সিনজাখা খরকনি অজানি বিশৃঙ্গ আমজাইতাই হায়ুং বেরেমনি ককনো তৈব ককলামংখা তে গ্লোবাল সাউথনি বাকই বখাকনৈনি হালকনো তৈব কুতুক খাইনাব ফান বক্সিনজাখা মন্ত্রিসভানি অ্যাপয়েন্টমেন্ট কমিটি 1987 বেসনি লেলামুং মানজাক আইএএস অফিসার তরুণ কাপুর ন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী এডভাইজারনি বার যাও তৈ বিষা জরা বাংরেনা গসিমুং রোজাখা সেবুকতে প্রংমুং বেদেকনি বকাকতে সাজাকা মন্ত্রীবক্রকনি হাবানগ কাপুরনি অ বারজানি জরা অ তালনি চি সালমারি জরা তংমানি আবন তাবুক ফলগৈ তৈ বিষা বাংরোজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নখা সালনি হাস্তে বেড়াইমাও ফাইজাক পুলিশ সদর নাইখুংনি বকাকতেই সাজাকা তিনি ফুঙ্গ উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মান্ডব মতাই রানি থাঙ্গানো কেন্দ্রনি মন্ত্রী অমিত শাহ আবনি ইয়াগুলো আগরতলানি কচাম রাজভবন নকলাও পুষ্পবন্ত প্যালেস হা মতাই রেমানি পান্ডাবো মানজাগানো দিবর লঙ্কামুড়া আরি আমচাই বেড়াইনাইমাও থাঙ্গানো আরও বিএসএফনি জওয়ান রকবাই ককলাম সালাইয়ানো আবনি ইয়াগুলো মোচাং শাহ শালবাগাননি বিএসএফ সদর নাইখুঙ্গ কুচুক বেরেমনি ককলাম সালাইমাও মানজাগানো আরও তঙ্গানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব ক্রা পুলিশ নিদাগি ফাঙ্গকরা বিএসএফ নি আইজি নকবই কুচুক আচুক ঠাইনি আদং রক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া মোদী হাপাংনি চেতন বাই সালচি সালকা আমচাইয় তং হালক হামিয়ানি জরা পাইয়ে তাবুক হামক্রাইনি কেন্দ্রঙ্গি বাসাকা হানি সাকা শিলং ফিল্ডস নি চিথাম সালচি সালকা পর্ষদনি কুথুম লাইমাও মানজাগৈ বসাকা এ নিসি তাবুক আমচাইনি হামক্রাইতে লুকু রক

0: tamasupung nawo nangmani barjai asagai tongo salchi salka amchai hamkrai montri jyotiraditya sindhya saka salchi salka amchai no teibo phankraktei hamkrai khlainawo bebak ojarok phanchake samung tangai tongo pandao manjakha meghaloi ni hastepha ch bijoy shankar montri yokra kanrat ke sangma donor montri yakso sukanto mojumdar kandonesh rashtra sachib gobind mohan tei donor naikungni tangkra sanjay jaju abnokaribo salchi salka amchai ni kaichar hasteni hastephatei montri yokra song Tini Hayung Tongkor Shal, Hakotor Ganangi, Palai Jagi Tongo, or Shal No. Hayungo Langmano Katina Ragnawo Hozak Mungbang Ranano Nahari, Zati Shongo Tongkor Shamung Butangi Bakago, 1973 Bishinisimi, Jun Talni, Bashal Mari, Bishi Brum Brum, or Shal Palai Jagi Pai Tongo. Hayung Tongkor Shal Norugai Kandoni Tongkor, Bolong Tay Novartiver, Slimung Montri Bupendra Jadab Te, Montriaksu Kitty Burden Singh, Ek Pair Makinam, Shamung Butangi Bishing, Boshong Razakor. Moidan Gari Nomo Oxygen Parko Bupankaimani Shamung Butango Manjagane Tini Hayung Tongkor Shal Abnorugi Agortola Wokisasak Shamung Butang Shongsa Zaka Pungo Shukanto Academy Noklanisimi Luku Hotsak Mung Himbotok Shongsa Zaka Aromanzaka Shoy Shilam Tang Shepte Tongkor Naikuni Monti Onimes de Borma Agortola Nuyung Mabus Kangishimi Tongkor Noti Hotsak Mung Bagrano Naharis Haikel Relivo Klaijaka Agortolani Juda Juda Lamawo Shalbagani CRPF Group Center Kemso Bolong Naikuni Jeton by Hayung Tongkor Shal Palaimani Haste Beremni Shamung Butangno Chengirika Bolong Montri Pandano Shongchaka Tripura Haste Tongkor Deramung Katirimung Naikuno Kobui Juda Juda Mota Ayango Fung Damjiwo Agortola Umakanto Academywo NCC Cadet Dogni Jeton by Hayung Tongkor Shal Palai Jagana Tongkor Katimungte Hozak Mung Bangrano Nahari Haste Grangi Juda Juda Shamung Butang Yago Naharzaka Agortola Puronai Krainimeo Dipok Mojumdar Shaka Agortola Auli Nos Rai Srai Naito Toktei Katal Kais Namti Shanano Nahari Puronai Krai Hamkrai Rukzak Shamung Butang Shakthari Tangitongo Mia Puronai Krai Nichidok Number Word Berai Naimani Paye Koknumatum Nairokno Okokno Shaka Bo Boshaka Agortola Auli No Juda Juda Lama Rukungo Tongmani Awai Mungrokno Daitino Nori Rizagana Tabukno Batibani Koktuma ভারতনি নবর তিবার বেদেক শাখা বস্কাং দাম নই চিব্রিনি বিশঙ্গ শালগ্রা শালথাংনি নকবার কেরলম তামিলনাড়ুতে কর্ণাটক আমসায় কবাংওয়াতি ওয়াওই মানহনি হজাক মুংরখা নবর তিবার নাইখং ইয়াং অতালনি চি শালমারিনি বিশং ত্রিপুরা মণিপুর মিজোরামতে নাগাল্যান্ড কবাংকে ওয়াতি ওয়াই মানো তিনি শালনি শাখানে তুংমারি থামচি দকতে খামানি তুংমারি নই চিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানে আইচুবুখাগো খামানি তুংমারি টংমানি নই চিসনি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস কক্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানে সানজা দাম স্নিতাময় সতী ব্রিজি বাও
1: আকাশবাণী আগরতলা
2: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন রমা মণ্ডল। আকাশবাণী বিলোনিয়া, শ্রোতাবন্ধুরা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

0: नमस्कार।
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি। আবৃত্তি করছেন বিলোনিয়া হল স্প্রিট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিনায়ক মজুমদার।
2: নমস্কার, কাজী নজরুল ইসলামের লিচু চোর, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে গিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা ধুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে কাপড় দেহাও আর চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিকরে শিয়াল, আরে দেখ শিয়াল কোথায় বোলাটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আটকে ওঠা কুকুর জড়ল ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাছিলে ফকল গোলে, ঢুকি গে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবো ফির কান মলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হাফতা, না না না না তবার না খপ্তা। নমস্কার।
1: শুনলেন আজকের কবিতা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি। আবৃত্তি করলেন বিনায়ক মজুমদার, বিলোনিয়া হল স্প্রিট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এখন দোলন চাপা অনুষ্ঠানে শুনবেন নজরুল গীতি, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ দোলন চাপা অনুষ্ঠানে শুনলেন নজরুল গীতি। অনুষ্ঠানের শিল্পী ছিলেন রাঘব চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন শিশুমেলা অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনায় সুরাঞ্জলি সঙ্গীত কলা কেন্দ্রের শিশু শিল্পীরা।

বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছো, তোমাদের সবাইকে সুরাঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা সুরাঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রে বন্ধুরা বসে পড়েছি আমাদের সকলের প্রিয় শিশুমেলা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে শিল্পীরা দেবৃত ঘোষ, আদ্রিতা নন্দী, দীপশা শীল, অনন্যা মজুমদার তবলা লহরায় আছেন, জয়দীপ সোম, সোহম বিশ্বাস, সৌরদীপ দে, জয়জিৎ দেবনাথ, সাহেব দেবনাথ, শেখর সরকার, এবং তবলায় সঙ্গ দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। তো সবার প্রথমে আমরা একটি সমবেত গান শুনবো।

0: বাহ, খুব ভালো হয়েছে। এবার আমাদেরকে একটি আবৃত্তি পরিবেশন করে শোনাবে আদ্রিতা নন্দী।
1: নমস্কার, সৎপাত্র কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোষ তাগিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যে ছেলের অর্থ বসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয়, ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে জাল করে।

0: নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে পাঁচ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলির জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলা হেরে বন গ্রামে কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার।
1: বাহ, খুব সুন্দর। এবার আমাদেরকে একটি গান শোনাবে দীপশা।

বাহ, খুব সুন্দর, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এতক্ষণ আমরা সুরাঞ্জলি সঙ্গীত কলা কেন্দ্রের ছোট্ট বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে। অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই, আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।

এতক্ষণ শুনলেন শিশু মেলা অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন সুরাঞ্জলি সঙ্গীত কলা কেন্দ্রের শিশুশিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন।

শ্রোতা বন্ধুরা, গানে গানের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গান প্রাণের কথা বলে, আর জীবন কথায় যা আমরা প্রতিনিয়ত শুনতে পাই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যদি কোনো গানে লিপিবদ্ধ করা হয়, তাহলে হয়তো সে গানও অনেক কালজয়ী হবে। এবং সেরকমই অনেকগুলো গান আমরা পেয়ে থাকি আমাদের গানে গানে অনুষ্ঠানে, হিন্দি ছায়াছবির গানে। তো প্রথম গানটি যাই, প্রথম গান হিট স্টোরি থ্রি ছবি থেকে, গানের শিল্পী আরমান মালিক এবং নীতি মোহন। শুনুন তাহলে প্রথম গানটি কিভাবে নিজের মতো করে পাওয়া যায়।

তো শ্রোতা বন্ধুরা, আসলে নিজের করে পাওয়া মানে কিন্তু একেবারে সব কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে তার পেছনে চলে যাওয়া নয়। আর যদি আমরা আমাদের স্বপ্নকে নিয়ে যদি আমরা এগোতে চাই, তাহলে সেই স্বপ্নের জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, আমার কেরিয়ার বলুন, আমার স্বপ্ন বলুন, আর আমার কোনো কিছুকে প্রাপ্তি বলুন, সব কিছুতেই কিন্তু যদি আমরা সফল হতে চাই, তাহলে নিজেকে অনেক বেশি সচেতন হতে হবে। এবং অবশ্যই সেই সচেতনতায় ভর করে স্বপ্নের পেছনে যেতে হবে। আর সচেতন এই কারণে বলছি, কারণ এমনটা যেন না হয় স্বপ্নের পেছনে ভাগতে ভাগতে নিজের সব কিছু শেষ হয়ে গেল, সেটা যেন না হয়। পরের গানে যাব। এবারের গানটি শুনবেন আশিকি ছবি থেকে, গানের শিল্পী অনুরাধা বড়ুয়াল। শুনুন তাহলে এবারের গানটি।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন আপকা সরুর ছবি থেকে গানের শিল্পী হিমেশ রেশমিয়া এবং শ্রেয়া ঘোষাল। শুনছেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। ঘড়িতে সময় 9:25 হয়ে 25 সেকেন্ড, আর সময় কথা বলছে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, যেমনটা নদীর জল। আর সময় পেরিয়ে যায়, আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। কেন? আমাদের জীবনের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হলো না। কিংবা আবার কেউ কেউ হয়তো ভাবেন সমস্ত আশাই কিন্তু পূর্ণ হলো, যা কিছু স্বপ্ন ছিল সমস্ত কিছুই ঈশ্বর ভগবান পূর্ণ করে দিয়েছেন। তো মানুষের প্রাপ্তির কিন্তু শেষ নেই, বা স্বপ্নের কিন্তু শেষ নেই। একটি স্বপ্ন পূরণ হলো, আরেকটি স্বপ্নের উৎপত্তি হলো, আরেকটি স্বপ্ন হাজির হয়ে গেল। তো এটা চলতেই থাকবে, সঙ্গে চলতে থাকবে আমার আপনার সবার পছন্দের গান। এবারের গান শুনবেন মার্ডার থ্রি ছবি থেকে গানের শিল্পী মুস্তাফা জাহিদ। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম মার্ডার থ্রি।

শ্রোতা বন্ধুরা, বেঁচে থাকবো তোমাকে ছাড়া। আসলে অনেক সময় আমরা বলি যে স্বপ্ন কখনো কখনো মিথ্যে হয়ে যায়, এবং সেই মিথ্যে স্বপ্ন যা আমাদের এক সময় আমরা খুব বুনতাম, আমরা ভাবতাম যদি আমি সফল হই, যদি আমি এই প্রাপ্তিটা আমার জীবনে ঘটে, কিন্তু যখন আমরা পাই না তখনই হয় সেই স্বপ্ন মিথ্যে। আসলে জীবনটা চলতে থাকবেই, স্বপ্ন আসবে স্বপ্ন যাবে, কিন্তু সফলতা পাওয়ার জন্য আমাদের কাজ করে যেতে হয়। সেই স্বপ্নকে সফল করতে আমাদের সেই স্বপ্নের অনুযায়ী, যেটা বলছিলাম একটু আগেও, যে স্বপ্ন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে হয়তো স্বপ্নকে, সফলতাকে অনেক কাছে পাওয়া যায়। গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে গানটি শুনবেন এক খিলাড়ি এক হাসিনা, এই ছবি থেকে গানের শিল্পী সুনিধি চৌহান এবং কুণাল গাঞ্জাওয়ালা।

গতিময় হয়ে আছে, আর সঙ্গে পাল্লা দিয়ে গরম পড়ছে। যাদের বেশি গরম লাগছে ঘামিয়ে পড়ছেন, হাঁপিয়ে পড়ছেন, অনুরোধ করব কোথাও দাঁড়িয়ে পড়বেন ছায়ার নিচে ফ্যানের তলায়। অবশ্যই সামান্য কিছুটা সময় বিশ্রাম করে পরের গন্তব্যে পৌঁছাবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরের গানে। মিথ্যে সব কিছু কিন্তু হয়ে যায় না, তার জন্য উঠে দাঁড়াতে হয় এবং অবশ্যই ঈশ্বরের উপরে ভরসা রেখে, ভগবানের উপরে ভরসা রেখে কাজে সফলতা কামনা করে এগিয়ে যেতে হয়। পরের গানে যাব জান্নাত টু ছবি থেকে, গানের শিল্পী মোহিত চৌহান। শুনুন তাহলে মোহিত চৌহানের কণ্ঠে গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি, ছবির নাম জান্নাত টু।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছেন আপনারা। এবারের গানটি শুনবেন বাগি টু ছবি থেকে গানের শিল্পী নবরাজ হংস এবং পলক মুচ্ছল।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে অনেকটা শেষ প্রান্তে। গানে গানে অনুষ্ঠান শুনছেন হিন্দি ছায়া ছবির গান। এবারের গানটি শুনবেন সোনু কাক্কারের কণ্ঠে জিসম 2 ছবি থেকে। শুনুন তাহলে এবার গানটি।

শ্রোতা বন্ধুরা, জীবনটা সত্যি ভাঙা ঘোড়া নিয়েই, আর যাদের স্বপ্ন আছে স্বপ্নকে বাস্তবে রূপদান করতে গিয়ে তাদের কিন্তু উঠে পড়ে লাগতে হয়। আর অবশ্যই সেই স্বপ্নকে সার্থক করতে গেলে যেটা সবচাইতে জরুরি সেটা হচ্ছে মনটা, মানসিকতা, সেটা যেন ভালো থাকে। এবং অবশ্যই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যদি স্বপ্ন ভেঙেও যায় তাহলে যেন আমরা আবার উঠে দাঁড়াতে পারি। যদি স্বপ্ন ভেঙেও যায় তাহলে যেন আমরা আবার স্বপ্নের পেছনে যেতে পারি, নতুন স্বপ্ন করতে পারি। এবারের গান, সবশেষ গান, জব উই মিট ছবি থেকে, গানের শিল্পী মিকা সিং। শুনুন তাহলে সবশেষ গানটি, ছবির নাম জব উই মিট।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান্ধী অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী বিলোনিয়া। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: majonuni.
1: এতক্ষণ দেশবন্ধনা অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পুরাতনী অনুষ্ঠানে পুরাতনী গান, শিল্পী সুজয় মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন পুরাতনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন সুজয় মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

0: oyente.
1: Rumbaika sar sabendo ke megahar FM mujon to khnai tongna ni khani ta ko ka te buk suno jotono na lam sobo. Well again haikino tini boy alam kereng apa anda cengi thangka. Kakao tini bang nor ni khana tong thuri mana na alam kereng apa anda bising dikhe. Haina hai tini bo om haino again haikino je belaikhana expert je belaikhana alam kereng om hain khorok sanang tini tuwi phai piuka. Norogo wan sugi jong khana sabni khorang khana. Kisa juda haipano ngi mano noroni gana gini ni ngi mano noroko nukzak sinizak omahino koroksa belaye expert belaye elem kereng. Taike be tini yang manka siniti rahasini no belaye belakeno sinumung manzak belakeno mung ganang jotono sinina mung kanakanga hanana boso bulah nene. Taike be ya bini mungka apon deburma bass guitarist hani hanzago tabu. Bass guitarist mungkanka bass je kotor kline korang pisarnai आज गिटार तामनाय पिया कैसा जोरा गिटार सेंगमानि बिनि लांगमा तोमानि आफुरन जिमि सिं तिनि सेंगलायना बाहेके बाहेके पुल्या गिटार तामनानि जेंखा बो बिसिरोगोबा पुल्या अंखाना बिनि गिटार तामनानि आजोरा मल पिया तापसक जोरा बो गिटार तामैनो सिनमुं मानै तोंगो तिब्र हासे बो बिनि मुंनो बो बिसारि तोंगो गिटार तामनानि बिसिं दिखे एबा गिटार सिमिया कबामा बिनि तेबो एलम तोंगो तामनि सानाय माल्टी टैलेंटेड हनि मानो ব্যৱসায় ফাৰণ কিছা কিছা কিছাকে ভিনি চিন মুং তংগ তাই এক্সপাৰ্ট বড়ো ৰক বড়ো নহ ন যে বড়ো ৰক কবিন মুংচা চিমিক বাই তংগ অমাহাইয়া বড়ক পদৰ পদ চামুনি বিচিং দিকে বড়োনি এলাম নফুনগো আঙি মানো গীটাৰ আঙি মানো এক্টিং আঙি মানো ৰিজাৰ্ভ মুং ৰিজাৰ্ভ থানি আঙি মানো মোচা থানি এবাৰ পদৰ পদ তেব কবামা কবামা জাগ পিয়া বড়োনি মুং ন তেব বেবং ন মুখ মুতৰকে থাকে চালচা হেৰি ইংকা আঙ আপুনি খৰণ নৰণ তিনি খানাৰ বিলি লাংমানি কক ন তিনি নরন সাই খানার ওয়ান ফারি ইংগাং বনো সিনি কক বড় এফ এম উজ্জুন তিনি এলাম কেরঙ্গ পান্ড লামসক নাই ইংগাকে আপন পুইলেন নন লামসক সিনি এফ এম উজ্জুন তো পুইলেন সঙ্গম সঙ্গ ফাস কক বাহাই দং সাকড়ে দন
2: হামবাই দরনি ও পান্ডা আনো কক মন বাগি নাই আও কাহাম তঙ্গ
1: ও ইংগাকে তিনি ইমনরক সাইমানা বিনি কামি ইংগা ইয়াং আমতুলি ফাইসং আং সারাই ফুরুন সিমি সিনো হাইপনো সিনি জাক বড় নব তামো জেফুর পনো বড়নি খরং নাং ইয়াং তে ইয়াং আওয়াই খাই মানা না নাই তোমনে হাইপন আসে গবাং মা জরালে নরন নাইসিন গলিয়া বনাং তিনি আগুলিও ন মানখা ফারসাকে আগুলিও মানি নাং বিনি নগ ফাইসক বাইজাক আগুলিও তাই অর আসলাই ববাই কক সালাই তোলাই সেনাই তরক তরক হঙ্গাকে নরখা খানাই থাঙ্গারা আপনি খরাং হামবাই হেনে হেঙ্গারা কাপুলিয়ান তাই তাম তাম যে নরন খানারন খরাং বাইকে সাই মান্য হাইপন আং তিয়ারং যাক জাসক মানজাক সং খরনই তিনি দল পাল খাই নরনি খানা তং থরনান বাগি চাই দগন আপন থাংলাইন সিনি আগে নি সিমিক পুইলানি সিমিক সেংলাইন নিনি আলাংমানি কগ্রং নো সংতিনি অর আওয়াই খাইলাইন ইয়াংতি যতন সাইমান লাইন বাক্সা বুই সাইমান গিদার তামনা হেনে আসক বাই সিমিক বাতা গিয়া সরাই ফুরুনি সিমিক আজরার নো সং সাইমান লাইন গামকে পুইলানি নি সাক বাই থন কং নো সাইমান মসুঙ্গো এক্সাক্ট কা কামি হেঙ্কে বড়ং খানি নি বাহাই
2: আনি কামি হেঙ্কে তখজলা নো আবুতা মুংসলা জে তাকার জলান খা তাকার জলান নি আমতলি এবাগে থাইসু তলা কামি হেঞ্জাও চিনাব আমতলি কামি এবার পাড়া আরো আং আরো না আজ আং আসাইমানি আমি ঠিক লাইমানি থাই
1: নক রকম সাপ সাপ আপন নি
2: আনি মনে খরচ তঙ্গ বুড়ি ব তাব কাইজা খা তাই সেরাই খরক নিং খা তাই ব নার্স খালাই তঙ্গ তাই আমার বাবু তঙ্গ
1: আগে সেরাইফুর নি জোরা নিয়ে কক রং গবান কক সাইমান লাইন আংটু সাইমান দো আপন বুই তো সাইমান নাই পনো বরন সাইমান রনা নি বাগে অসং মুং তাই কক ফিরুক মুং কি ফিল মুং তংনাই নং বাই আং তিনি অর এফ এম উজ্জেন তো সাদে দং গা স্কুল লাইফ রগে বসক জোরতে পর লেখা খাইকে নং
2: আং আনি 1 টু 5 পর মান গে আনি কামি ও ন কাশিপুর আমতলি জে বি স্কুল তাব অব এস বি স্কুল খা আপরু সং ন পুলি আর ন সেরেনাই তমনি বনিয়াগল 6-9 পরীক্ষা গাব দিব তাই 9-10 পরীক্ষা জম্পুজ জলা তাবো খাব সুদন্য মেমোরিয়াল বনিয়াগলাং 11-12 পরীক্ষা গব বুজঙ্গ বনিয়াগলাং কলেজ থাকে আং কলেজ সেকেন্ড থাকে না আং কমপ্লিট খাইমে তাম বাং কাইসা আরও হাপানি জব মাইন থাকে না আপুরো আনবাগে আং কলেজের এম বিবি কলেজের পরীক্ষা
1: উমর উপসে কিনা নিনি তাব আবু বৈশাহী মানা মজুম টকানা উমর আবুলে আং সঙ্গে হাই হাই যতন আং সঙ্গে যে এল এম করেন এপান্ড আং তু মানে বড়নো আং যতন সঙ্গু
2: আনু উমর তাবো 35 প্লাস সংখ্যা
1: তো সাগরে 35 প্লাস একজন সানা সয়া নাই যত খানাই তোমার আং সানা মজুম ধর ফুলেন সুম খানাই তো কমাই না কে অবসাও আনে আসু রোগ খানা না আনে সঙ্গে তো বিনি উমর সানা সঙ্গে কমাই রোগ বাক্সা বাক্সা দম খানা কানা এবার বাক্সা বাক্সা খানা কানা পারমিতা সংলগ সানা মজুম ইয়া সানা নাই দিয়া তাহলে কতর হই বাক্সা গছি না সয়া আমার হেরকম উমর লাইজা খেঙ্গে তান বাগি তামং সাই তামং যাক সাইমান যা আপন বহম হাইন সাকা 35 plus bo ngata ni sajin nai 37 37 39 40 bo bo
2: ngi man abo 10 audience number abono abono kaisa huijak manita
1: baksa baksa om haidong phu sarai puru no no nung man se borok se tabo ke waisu ni bura rong jong wekebo
2: abo tong thane se baksa ba bura haingo baksa ba yang omora rar de to sikla heng de abo tong thani
1: abo nang ketam tabo kono bura ingya ko abo tamo bisingo mungsa se ka kok to matro tong mungsa se kok ba thaitro tong
2: abo ka abon bebon kereng zakhang kai bkhabasi nin bkhaz jese ne bkhana press ke tong ha ge srai srai ge tong ha ge japar pon tong thu sa thu tong ka ab nin umor thang ma si ja ya
1: tension kere hing ka nin lang ma mong sa pano
2: I am ha ta nin tension tong ha ber ang tension no ang tension ha ge ya sa ya mana ab nang man sa ab bai ta ma ne bon ang ko kha tha na yo ta bon je tension kri ha ka tong na yo
1: tabu recently nang job khai tong nang UGT ni khorsa phrangai ni ne saiman abo bahai busuk jorote nang buhru rog man man bahai
2: abang man man khai 2014 join khai mani tabu sab khai tong kho tai thinang bo busuk jorote khai mani saimia kho sinta nok jorote saiman chini abo kisa koto ki sing jak han bagine tak sur khai tong kho
1: bol phalinga ke noroka je khanai tong narong nang saun tini agul lion ang man kha apan na apan an logi tong bela ikhen gitar tamna karang ta gitar tamna ni simiga podar pod habaro bini kasha rangmani nuk jago bini skill tong go bebak jagno ringya mani bini samung krenya kisa misa ringya samung ro tong bini aba kok salai man bisingo ngi man onkhori fon thangana tini noroka khanawon je khanaya kok rono eba baksa baksa hani tong khana gitar tamani khorang simiz khanao kok saman ro go khle khanaya tini le khanai tong khana ta eba enjoy khai tong khana ani logi tongwe apon bike ne dini gitar tamani aj langma thangsin puila bo bisini siming nang gitar tamani chang khana
2: ang puila 96 97 no puila kami tongwe nahin gitar sin char sok puina tamon logi na kisa bor thani kisa srena ni chai tokha boni agula ang 92 je puru aguli o phakya porinan hinene apuru ang sini ani ansi respect sir sini joint booming thanang thang kisa talan talim nahar kha ar kya sereng kha spanish sereng kha boni yagula ang digonto das asamni boy bass guitar sereng kha star note sang no sereng kha sariga ma ro ngoro sarol pi ro sereng kha nga sereng tong tu nya ang yang apur ro ta su chini kok bro kha paro tam na ro kri ba ge sang ta ka play da zo to somoi ding za ge ang yang sereng tong tu nya bro matam apur ka ang pulya maxima apur ang spanish guitar tam lead guitar tam
1: bo class of origin nang je apur guitar tam na ni chang kha pulya pulya pro
2: 11 11 poru ang japur ang kita sung apro metri ritong pur kita sung go ang kita sung mani bisang kan ang menusa mun haparo mahap kha apro ang 11 poru tong pur nang pula an first orchestra jeta kami kami thang sung jeta tam la maro tai radio ro go bo ta apro kisi tam ta du to sono go apro chim taun du to sono ang tam man inge 99 ang tapu mutu tong apro first ang tam man
1: pula gitar sap pai rakhano no
2: Pula gitar, esok an babun payu o. Ang tapung butiman ko abo ang pogya. Tapun babo kaya jambu gitar ko Gibson ni. Apo 1250 rupees abo sini surjo. Jomniwa payu.

0: babu nke amtiri wasa hamza ya bwanu pairi na naya ga anka ya puro apro tan kamis tan ko tabu nung go saimon nong ni je kwata ro sang apro ar pi sang tong bang no bena hebro nga aguli wa ni dire pairi sang sang di mung sa pna ya an kita semar nai babu pula na so ya oloke e go ki pi tang le go kwata ro hai hai pungo pai men di bro nga pi sang sang tam sa tam bo mok zak sang kita sar pu nga babu no pi sa ka pi ko to pairi sita nung mo tam sa sa go la ge to ka pani ওরা সারগে পাইকা গিটার পাইকা গিটার পাইবার লগে লগে ন আপ্রনো বিড়ি নাই থাংনা মৌসুম কামি সগিনে মৌসুম কামি বড় ফোন মৌসুম মতান বড় ফোন মৌসুম মানে তং এক মানে তং এক্সাইটমেন্ট যাক হ্যাঁ আং দাই আইখেন আছে আমার থাকা আমার হিমচিনে কামি হয়ে সঙ্গে আইখেন থাকা কামি থাকি গিটার তার ফোন উইকাছি আনি দল লং পা লং ফোন উইকাখান ত্রে ত্রে আনি হাফার আং হাফ কাটা
1: জপুর গিটার তামানি চেংখা আপ্রো তো রংসুগিয়া কো আপ্রো চেংদরো বা গিটার তামি মানসুনানি বসক বিসি নাংকানি নি
0: আং আসলে বং সাসু সমালিয়া বুফুরু বা রংনি থাঙ্গা রান কোসি সিলে তাম মুনি সাজে নাইবো তামকে আং কামিও কামিও দংফুরু তিন চার মাস সঙ্গন আং কট রক রমিনি রসাম রক সাকসে রসা বই কট তাম মানখা তাই লি ডক তাহাতন খলি তাম মানখা আপ্রো কি আনি গুরু করিখো বই থানি হাইন বই রং নাই কট রং নাই নাই এনকে বরিয়া গলো বছর দেড় বছর আং মোটামুটি হাফ থাকা হাফর হাইফার হাইটিপ না আং ও আং ইসা বই মেলার ফুল রোগ আং বুঝাবর পাইও মানে গীতা বুকস রোগ পাইও এনকে বই থানিও যে আগে সিনিয়র রং থানি সেরে আং চাইতো তারপর সেরে লাসি না কক্রি আবো যে কোন থানি আন সেসরাইন থানি আং সেরে মানো অকরান থানি অবভিয়াসলি সেরে মানো কে রং থাই ওমাই কেন আং ইয়াং রেসাপ্ত তিন গীতা হাফার ফাইতে তিন আং সেরে দো তাই তাও সাবো আং সেরে দো নি তারমানে বইর কমা আং পড়িও নাই আং ফাতার বইর পাইও স্টাম্পুটেশন বইর আমার হাইতা
1: গতাম হনে সঙ্গে ওয়ান শুনে যে জয়ন্ত বমিক যে বেলাখানে গিটার তামনে কেন তীব্রা হাসতে অবব মুং বেলাখানে বিনে আওয়াই জায়গা বিনি থানি সেরমানি ইয়া গুলা দা যে রেসাম মশা মরগো থাকমা কালাকে তামনানি বগৈ না আপনি সে সেকাং নং রেসাম মরগো নং হাফকা তামনানি
0: বন সে সেকাং আং হাই কামি রগো কাছে কুছু হাই প্রোগ্রাম রখাই কে হাইবেন সার নি থানি ফাইমানি ইয়া গুলো ন আং বিনি রো ফাইনাই 6 7 মান নি ইয়া গুলো খন আং অর্কেস্ট্রাল হাফার হাফকা অর্কেস্ট্রা হাফার হামানি ইয়াগুলো খে হাইফেন আং থাং বিন আং চয়ে থাং দো এনকে বন ইয়াগুলো বো আং উলো বিন ইয়াং থাকলে তো আং আপনি বনো সায় একচুয়ালি বড় তো সিনলে হাইফেন আনি যে দিগন্ত দা যে আং সামান হাজিং যে আসাম নেই সামানে আবো বড় বিন থানে একচুয়ালি আং বিন থানে স্টাফ নোটেশন ন সেরনা বাকি আং থাকমানি বিন থানে স্টাফ আং হেল্প মানখা খরনে থানে আং সবাই মানখা বেলেগ খেলো সবাই কাহাম মানখা
1: নি না জ্বর নিনি লগি নিমদা না নি লগি খরচ নিনি পাল দল দো যে বড় গিটার তামন নং বড় দলে পালে যতন লগি মানে নিতে অব ন বেসকাং ফাইসিং তল থাকা গিটার ন আমার হাইদান খানা জ্বর
0: আনি আর জ্বর বড় কিসা আনছে জুনিয়র তাবো সুজিত দঙ্গ হে বিনয় বেশ গিটার তামানে দঙ্গ বড় আনিছে উলনি হাবরতাই খরচা দা আইসু দঙ্গ বড় আপুরো আন তাই বউ তো তাক প্রফেশনাল লিয়া তাই কেবা তো বড় তো প্রফেশনাল লাইনে ফাইলিয়া বড় হ্যাঁ চার্চ নি মেম্বার বড় বড় বেয়াফোর সঙ্গে লগের তামতা আমি বাক্সানি বুঙ্গল পক্স থাকবে
1: বল যে খাই দো আমি খানি দা কুকাতে আং সানাম আন লগি তো তীব্রা হাসি বেলা খেলে গিটার আর তামনা গরং এক্সপার্ট এলাম গরং আপন তাই আপন বাই আং আসু বি নগতাব কক সালাই তোলাই নরক খানাদি লগি তো এনজয় খাই দি তিনি পান্ডানো আং আপন বাই তো কবা কক সালাইনি নরক খাকাও তিনি অপান্ডানো খাই কিসা মিসা নরব আইডিয়া মানানো সেরাই জোরান কক রন কিসা মিসা সালাইন সেরাই জোরা বাহাই তো মানে মিরিক আকার না আবহ মুংসাপন গরি
0: আনি সেরাই জরানি লাইভ মানে সানাকে আবার মিরিক দাহানায় আকার দাহানায় সাইমি তাকে আং বেলা এখন ইমেজিন খেলাইনাই বরক আং বলং রোগ থাকতে টংটি চাতে শাক সান কক রক সাবো হ্যাঁ টংটি চাতে তুই আং কথমা রক সানামো আং আগে একচুয়ালি আং কক টাং রবো সিমেন আগে কক টাং সিমেন তাই আং আগে সেরাই ফুরফন পপুলার না মুসুঙ্গু বাহাইকে পপুলার নাই আবার আং সিয়া ফেয়াবা তাকে বরক বাই লোকর বাই সিনে জানো মুসুন জানো আমি হাইমা আং সাপং হবং ওয়ান সু দঙ্গ হিনকে সেরাইফর আং কিসে সাসরাই অনলি ওয়ান টু ফাইভ জোরারফর আং কিসা থংমুঙ্গ ইন্টারেস্ট দংমানি ফুটবল কিসা ইন্টারেস্ট দংমানি ফেয়াবা সালচা আনি এমতি আং কিসা ল্যাং মা হ্যাং থাঙি নাই ডক্টর আনোফর যে খালকে যে নং থংমুঙ্গ তা থংদি নিনি লাঞ্চ কিসা নিনি দাতে নং ল্যাং নিনি সাকা কিসা হাইমা হ্যান বাই আং আছে

0: 가신 가서 북한을리야. 그러니까 아보니아고랑 아기 지라이라고 봐이 신이 저러라고 또 아스승 까미라는 맞고 또 태야 아보리마 보까미 뭐 이런 녹 보까미 오는 바 앙스라로 봐이 니니우 보롱 앞으로 전으로 간다로 그는 급 쏠리워 니 앞으로 간 전 TV 제능 말하고 너승 앞으로 또 따봉이 해 모바일로 그리 유튜브로 그리 봐 승 TV 제능 말하고 안 가보 목 탄거 돌로 봐인 발로 봐이 아보노 탕난 양 짜이더고 여러분들이 아잉 TV오 떨어발로 강가양 북방내폰 떨어발로 시내 실내 강가 라이프로 실내 아무튼 그런 사람들 승등다 진짜로 밥지로 그리 힘겨봐 등으로 애매했다.
1: Wal gitar tamine sinung manyah ngage tebo sinung manan bagi tamro kha kemon tumun gitar tamyah ngage tamun kemon bob tu professional tangkam
0: ang agi belakeno sile hamdo gang hani bagi mana indian army join khanen belakhen musungon haipono ani haidog tiktong haipono ang khasi ga hasing janon samnyang lengu kisan takpono ani agi se bemat dong ang khasi ga yase han bagi ang apro tanglieta jeto angu madimi de man blog ani lama bu zudang tangka ba je de sam hapra pa pe ba ang guitarist or ever musician yang gang ang khakle ang tini
1: army
0: de gon kamu ema ta
1: wal bo ko kati tung nor khana kana ang nor no phile ba saka je be ang jag to skill tong box box sa jag tong voice skill kare am ke thum ro kono kaban ko ke kare ngu no football lok thang la gang ke kaban ko sang ke striker ro kong defense kong bo ke goal isur sang mang ya ও বেগি রক মাং তরুঙ্গ আবার বল বেগি রক গেন রক সাইমান আসুক আসুক সামনাং থাই ফুটবল রক থাঙ্গা নঙ্গা গে সিনি পারাম সাই রক আমি আম সাই রক বেগি রক নি সামং গে তাম ইয়াং জে স্ট্রাইকার আয়ং তাক সিয়া টিম নি ফাই কাঙ্গা কে বুই রে খাঙ্গা ওয়াইসেন গোল বার সাগতে পারাং থাঙ্গা কে আ বেগি রক খাইসি কি বলং বিসিং রক বল টুই মানা আরো আবার খাইতে রক বিসি কে কবাং তামলে আসুক স্কিল ফুন গে মায়া ফুটবল ইবে ক্রিকেট ডগ থংম রক জাস ফুন নুগে তাম থুম রক তং নি নি স্কিল আং সাইমান মুসং লুডু না অমতি হারি থংলাই মানে ইন না বন বন ᱛᱟᱢᱤᱱ
0: আগে ক্রিকেট থাকবো তাই নামায় সাইমান খাইসিং মাইয়া একদম খাই উইকেট কিপার দো হাই গাও বাউন্ডারিও থাকি নাই কলমা হাই ক্যাশ রমানো হই নাই বাউন্ডারি রহজাগো এয়া বাহিন
1: ওলা কম সব আপন বাকি আমি তো সিনলাই যাক দল হেবা জেফর ফোন অম হাইন ক্রিকেট ফোন থাই দি কিসা অম হাই জায়গা নাই বাসাও যে জায়গা বল লোক আসে গেবং থাই গিয়া খাইসি না নাই আম হাইজর জায়গার কথা অম হাইন মনে কথা বাহাই আজর রক বুপতি মুই তো দমান আজর আগি যে থা থাকা বুই বেকারে রে যাক হই বোমাইয়া হানি রোগ আম হাই রোগে ডাঙ্কা বাই সুখ সেরাই ফোন রোগ জাস ফোন থা থাকি
0: আনো আমি তো মানে টিম কাছে সঙ্গে কামি নি বাই কাছে থা কম্পিটিশন রং রং রং গান জাত আনতাম খাই নিম তঙ্গ আনু রং না বাকি বড় তাম খাই আনু ও টিম তো পনেরো জন খাই বা এগারো জন মা থেবা আনুকু তেরোশো তো পনেরো নাম্বার তনি হলো ও বুনি বুইয়াং বা সিলিয়াং খাই বা আওয়ার খা আপুর বাসু কায় যা গোটা মা থে গেবাং কুকটাং বা এমাই
1: ওয়েল খানা গানা বেলাই বেলাই খানা তো তোকে বিনি লাংমানি যে কক কক রোগে কুইন আং তো সাইমান আং তো জেবর মন সময় তো মাঙ্গা কে মা মনে গো দর সাম রোগ বন ওয়াই সুসু কিসে মিসে রজা তরুং আং বনু গো তাই আং সাই খানা নাম সুং যে খানাই তো নাই রনব রজা মন রোগ বস জরতে মুসুং মানে রজা মন রোগ মন মুসুং লাংমো
0: গিতা তাম নসলে রসাম রসাবনেন কবাং কুং আং মুসুং মানে ফেবা খরং হামজা জায়ানি হানবা গিনাই আসির রসাবে মাইয়া তাম খে রসাবনেন বেলাই খাং রসাং বেলাই খান হাং হামজা গো গিটা তাম নিছিলে আং রেসা মূ হামজ তাম হি রেসাব খাঙ্কে নি গিটা তাম তামা তো চাও ন হাপি তামুই বনে নি ইমোশনাল পাবই মানো হাপি হামবা রেসা মূ নং জাপুর খা তং থে তং খা খা নামান রেসা মূল রেসা খাঙ্কে তেব হাই মকল মুখ তুলে খাই রেসা মাঙ্কে তেব আপুর তং থ
1: তিব্র হাস্তি নি রেসাম নাই যে কক বড় রং বিসিং সাবনি খরং জিনিসলে নং খানা তক যাক বেরই চলা খরং
0: চলান বিসঙ্গ খরং খানা তক যাবেন আং বিশন দেবর মানে বরী বিশ হে তাবুন সানা না ওভারঅল নি সানাই
1: বেবাং পুইলা নাম আচাই ফুরুন সিমি তাপসাগরা
0: আচাই ফুরুন সিমি আগি মানে আবু কিছু চেঞ্জ থাকা যেহেতু আবু যোগ চেঞ্জ দোবা আগি পুইলা তোমরা বরী বিশ কণ্ঠটি জমাতিয়া হে আজর আব তো চলান বিশ হে চিরকুমার তোমনি তাবু হে তাবু নিকে বিশ্বনাথ দেবরমা তাই বরী বিশ তাবু খরাঙ্গ থাকে নিনি

0: sweetness kana ngo kana keta borom di bi pasari yang sang kalang ronang kana zo
1: bi shonat ni bor zamu zotan sel kana to zakuna
0: bi shonani bini o ohor ni nokhok mani ar zamu mele kana zo
1: do bi pasani keta bu
0: bi pasani zamu to angas kokher muito maya tam ni tabu tabu ni zor zamu ba as kokher muito maya haben bini kacha tongo duet song ngo sinta khuk lemon abono ngo ngo khalke music video khalke ar samang khantu
1: kebang ma podor podor nini talent tongo kebang ma khaparo bon nini sinmong tongo skill tongo rasawe ro nar nai tren ka waise shu nini khorang na andog ro nar nai ka waise
0: ang istes tongo sap kha kebang so kha 20 30 times ro sap khana ani ang abu dur dosam bor sap kha tai abo kaisa record bung kha hepen abo tab khun ko gya kho subject abo sam ke actually ke kok thai ke ang bai chin daram simani ke sin ragar nai ke sin daram ro ta kan jolani bo ba hina biniar sam ke sus kan jo ta ka wa ar sam no ang bela ke stage ka bang ku gri sab jakata
1: audience sok sa wa su su na ne ur bin khorang ya nai haipno entertain le khai manu nai hino no abo le bopti go ga bo
0: ang ta jing sagalang sang go sibile an khorang go kai tra no khorang ro holi ya haipang singer na mo sumani haipno ang me haipno ang tong thok na ani mane ang ang ni bkha tong thok na ang pai hu na ma ga ang sak sak na ang bui kha so sang kha ta ang le enjoy khai ta ar je sa tong pro ar je movement ang enjoy khai
1: to ang nin khorong na kisa am jugi nai na musung ta burom de bisonar de jamon nang saga jot nisla nang ham jago o hor ni mane abono bisonar ni khorong ba ya bisonar de jamon nin khorang ni format khnai nai na musung line tang sa phono full jamon ya phon nang khana re de mana ta bu ka je khnai tong nai rong na jot no no
0: tabuk to ro gitar bokre kham tam na kre kokre line tang sa batam sa apno khorang driver audience te kha thak sa gala apno nakar sa no audience no o horni no khao nai thok tal no nuge ma tong kha do jadu no tini muk thang go nukte e harokta
1: যে খানা রোগ কবি না আং নরং সানাম সঙ্গে রেডিও রক নরং এফ এম রং মাথা কেতার দুদো খরাং হামিয়া ফোন মূসা ইংয়া আবো বয় টেলেন্ট টঙ্গ তাই নরনে এন্টারটেইন লাই খাইমানো হাইছে আসুক জরতি সিং সাইমানো সানাই খরাং খানা টং না নাইয়া বুইনো টং থরগ না জানাঙ্গো আবস সয় কক এতাম হানা আপন
0: হাইনো হাইনো
1: লেঙ্গাকে গেবাং বিনি আইটেম টেপ টংখ খানাগা কিছে মিছানিনি খরাং বেলাইখন ডেফনেস গানা খরাং বেলাইখন সুইট খাই ভিডিও রগো ফিল্ম রগো এবা প্লেব্যাক রগো অমহাই গেবাং মানিনি বুইনি উকল রগো খরাং রগো রেখা হানি খানাও নং তাই অ্যাক্টিং পতো খাইউ নং সংসাই মানো আবলে বাহাইকে বুফরু রং নিছিম নং অমহাই কে রগো অসামনো চেন খানা
0: আং তা ফু মুজু মানো ফার্স্ট 1999 আনি আঙ্কেল বহাং খরচ কম্পোজার সিনি Reverend Napure Jamatia ang bini bini some composition black khata jo boano first 99 bo silong antaranka kaisa english ni abono sin kok bor bai audio dubbing ni bagai ga prang first time an experience apro american engineer of haja manipur engineer of sound engineer bor bai experience ani apro belai apro sin some kurang da jo to বহু অকরা বায়ুসা অরুণ জমাতিয়া সংগ্রহ টংময় আপুরু বড় বই আনি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বেলেগ টং থকা বেলেগ এক্সপিরিয়েন্স
1: বড় সবাই নেন গেবাং মা অ্যাক্টিং খাইমা জাগাব নুক জাগা হানাই না তাই অমা হেব সবাই হু বাবা অ্যাক্টিং সিম খাইবলা মুংসা ফোন তাই তামনি সানাই কক রোগ বিন আসে করে ডাইলগ রোগ আসে করে নুম ওয়াইসু সু অমা রোগ সবাই যে হুই আর তাম খানাই মাসিম মা নুক জাগো ডাইলগ রোগ আসে করে হাই রকম আবুকে বাহাই বপিতা নুই বাগা অন্তি সাদা
0: এক্সলা আং আং আং অ্যাক্টিং বেলে হামজাগো অ্যাক্টিং acting means omya je nayak nayak ebe actor khana obojoni acting khane ang joto je je ani mukhang bai ani je body language bai je character nang shoot khayo director jeta anu choose khairo ang abono putri mangkhano abosi actor ni samang abosi acting nang waso ang durdoson logo natok rok khlaika dai nini nang bai kom thing jak nini nang bai to bang acting khlaika dai দাসের কুমাতি থানজাল হা বিনি বকাইছে নুখুং নে সিনেমা তো আর একটিং খাইকে তাই রিসেন্টলি শরৎ বাই ডিরেক্টর খাইছে অঙ্ক কাছে ফিল্ম আবো অঙ্কয়া কো অঙ্কর নাই
1: ও ক্যারেক্টার না যতন ছিল হামজ কো প্লে খাইনি
0: আং নেগেটিভ রুলস অনং কিছে হামজ নেগেটিভ রুলস যেটা তাই কিছে কমেডি টাইপ আমা হাই কিছে একটিং গান হামজ যেটা ন্যাচারাল নটিং নিতিয়া আমা হাই গান হামজ
1: কাছে ফিল্ম খরামানে নিনি পার্ট পাইছু গেন ন মানি

0: নাই ফিল্ম অধ্যক্ষ জরা নাম খালাই জরা রিমাই আঙি নাই ওল নন ঠিকা পোহনিছে পাইরে রিসিব আ ফিল্ম নিল আ বলে ভাই আ ফিল্ম নিল
1: আবার হাসিং ছাকা যে দাসি রকম খাই যা আর সিনেমা না আবার নুখুং সিনেমা আর আং সেকেন্ড অফিসার রোল খাইমেনি এস আইনি গে আং থাংলিয়া আপুর তামদিন থাংমেন গে বড় আপুর শুটিং খাই নাম হিনে বড় আনু থেকে বড় খাই রেখা ও আং সঙ্গে অপেক্ষা তাম খাসা আনু তাম আনু দিংলে সঙ্গে নন থেকে বলে ও নিন ফটো গাই খাসি দিয়ে গো থানাও কানে এ বাই আং খুব বেলাই সারপ্রাইজ দাং যা বা বানা খা মা মা মুনি খা তাই বা আনা খা আপুর মই খাই নাং বিনা ব ব স্মার্টলি আপন টেকেল খাই খা আপন ব আমাকে স্ক্রিপ্ট মিনি তলা খা
0: আসক তো খরং রেখা কে মামা জায়গা রেখা বতাই অ্যাক্টিং বো খাই খা বয়েজ ওভার ওপর রেখা নাং বুইনি খরং নব আর নি খরং রেখা সলাইনে অমহাই রে মামা সামু খাই খা ট্যালেন্ট তোমা বইন স্কিল তোমা বইন মানো অমহাই কাইস ডাইলগ মুজো দামান যাও ডাইলগ কিসা সঙ্গে তাবুক সাই খানার নাই যে নং তো নেগেটিভ রুল কে বাঙ্কো খাম যাগো কে বা মুজো দামান অমহাই তাংসা যে কিসা যে খানার না দা ডাইলগ নি নি
1: তোলে মায়াং তো হাবন আবু সিগাং বেরা সাজাং বাং প্রিপারেশন খাই মাং খাম কিসা সঙ্গে নাই ফন ফাই মাং হামু পক তং হাতা আং কিসা সরি না কারদে
0: কিসা না কারদে হিন কথা মানে ডাইলগস আছে কেবাং করে ইং আং কেমগা বড় মুই তো মানা সাম
1: ঠিক তো নি নি কব নিং ব
0: আই পনা ডাইলগ করে ফোন নাই দিবি নি ডাইলগ নাই বলে নরং নখ না মিস্টার বিন নু নু নখ যে খাই তো নরং সানা মসং মিস্টার বিন নাই ডাইলগ সু করে বিনি বিনি যে কমেডি বিনি মকল বিনি বুক অফ এক্সপ্রেশন বৈন বড় না আজকে এন্টারটেইন খাইব ব বম হাইন খানা বিনি আপন নো আপন যে নুরে নু কাঙ্কে সামানা না বসক জরতে তাম এন্টারটেইন খাইমান নু কাঙ্কে কিরমা সিংচা দা না কিসা মনি কটক দা কমেডি দা কিসা না নেগেটিভ গুন্ডা রকং ইমান আবাহে রক দা বতি সাইমিয়াম তামহন খার ওটা বাইতে মজা না আমি সাজা
1: খাবায় আং খা বেলাই আং প্রেকটিক্যাল বরক আং ফ্রি ফ্রি এন্ড ফ্রেঙ্ক বরক আং খাবায় যা আং কুবুইন গসিনানে যা বরক আং বাস্তব যাতে বাস্তব গসিনানে যা বরক মাইসা
0: স্যার এফর তাম ভাই বুহান সাগর কাইনে মানে রক খাগি যাও এবা বুইনি বাড়িনি সস আর রক খগি যাও বুই পুহুর রক তো বুইনি রিফ্লেক্স যাও আমহে রক কাইসা সক পাতি মুরক নি নি মুইতু দা মান তরো তং আমহে রক
1: আং এসং আমহে খক মুরক খক মুরক আন ক্রিয়ান তাম তাও ক্রাগি বুকরি তাম কেন হাসিং সামনি বুইনি পুখুরি লিং নানান পুখুরি বাবুনি বি না মানে পুখুরি থাকুনি পুখুরিটা আরও সিং হপুং সাপুং হাইন টুকুলাই কবা মকল কাসা কাসা কে নানা বাই ওয়া গন্ডা তিনে সিং রিফিক যাখা আবলে মুইতে মানো তাই আং আনি যাক কংনি বাই যাক আগে সেরাই ফুরো বহাং কাকাওয়াই বহাং নয় সেকালাই খেয়া তাই আমি থালি বহাং বাই যাক আবন আরও সরাই ফুরো আর আপুর বাইসে বাই খেয়া নি যাক
0: নর আগে সরলাই হাগে কয় বল কং আপনি রোগ বেসর সরলাই
1: আপনি তুমি বেলাইছি আপুর কাইসা সিনেমা ফাইও গো হনি নাই আবার আসলে খাবো ওয়াতন কি রেখে বলে হাইবেন সঙ্গাবো লাকতং কি লাকতো ভালা আপনি সেরে এফর হিন্দি রঘু মায়াবা সঙ্গাবো প্রনাউন্সিয়েশন কাম খাইমেন যায় গা আরো মিথুন সঙ্গ কাইসে সিনেমা বিলাইও খাকলা বাইকেন গঙ্গি নাই আবন সে সঙ্গাম খালাই মোরা একদম কেপেলেন আরো সঙ্গ কয়বল খঙ্গ ইয়ং তিরু খাই রইনাই কয়বল খঙ্গ খাকলা রইনাই সঙ্গ সরলাইও ওয়াশ উইসুকে খাকলা সিমি সিং থাং একদম হাইবেন তুই রেজাক তুই কেবাং খা হা নরম যাক আসে আসে ওয়াফিসে বফিসে রুকরি হাইবেন ওয়াশ উইসুকে আনি আনি কিছিলাং রা কুই থাঙ্গা আগি
0: ওয়েল আং খা সিনি আপন আনি লগি তো তিনি যে খানাই তো নাই রনো বেলা বেলা খান হামবাই মারো জরা টিন খাই খানাই তো মানে বাগে 101.6 মেগাহার্জ এফএম উজেন্ত বো তাবো আং বাই বিনি লাংমান কক রনো সিং খানালাই তো লাইবে হিন্দি রে সামন রলে নংখা রা খানা তো জাক
1: হিন্দি রে সামন খানা তো জগো তাং হিন্দি আং প্রোগ্রাম প্রোগ্রাম লগো তাও তামো আং তাবুন রে সামন লাস খান থক জিয়া আগি নি কসাম রে সামন নি আর্টিবল মন নি কম্পোজিশন তাই কুমার সানু নি রে সামন কিশোর কুমার নি রে সামন আম হাই পেলে খান খান থক জাগো
0: গে রে সামন রগলে বো রে সামন রগ স্পেশালি নি হিন্দি নি আবো খান কাং কেন তাই নি নি খাস তং থকি পাইও এবা আম হাই রে সামন তং জেন আবো সালবুরম বুরম হরফুম খান খানাই তং মান আম হাই রগ বো রে সামন তং নি নি ফেভারিট ওয়ান
1: আনি কাইসার সামন খান আবো কিসা সঙ্গর খার দং থেয়ং ফুরো আং আর সামু পুরা মাংস এখন হাই হেনে রোতা বা এবারকে খানাও ও নি আব জিনে কেলি সোসাহি নেহি নরে নরে আর সামু খান বেলা খান হামজা আবার খানাও
0: ওয়াল যে খানাই তো নাই আং সানা মুসুং তাই আপনো সানা মুসুং মুই তো তং নং তো জেফর ফোন কিসা নেগেটিভ রোল মাং সানো সানমান নন খাইফর আফর নন কাইসা নেগেটিভ রোল মানে মুই তো তং নং আর সানমান নন অ্যালবাম নং আর বরেনি বুতা দা তাম জানু কিসা আর নং ছয়জন হাইমিয়া বড় কম হাইতে কিসা আর নং

या दिल्ली के तालो बेनेजुएला नि बारजा मानचा राष्ट्रबोक रोग देलसी रोड्रिगेस भाई को अगलाम सालाइमा वो आसुक लाख्या मंत्री सभा नि एपोइंटमेंट कमिटी 1987 बेस नि लेला मुंगमानचा आईएएस ऑफिसर तरुण कपूर नो मंत्री बक्रप नरेंद्र मोदी नि एडवाइजर नि बार जाओ तई बिसा जोरा बांग्रना नि गसिमुं रिजाखा केंद्रनि स्वराष्ट्र मंत्री अमित शाह नखा सालनै नि हास्ते बेरायमावो फायजा केंद्रनि स्वराष्ट्र मंत्री अमित शाह साका मोदी हाबांनि सेतन बाय सालजि सालका आमसायो तं हालक हामियानि जोरा पायै दाबुक हामक्रानि केंद्र अंगै बासाखा তিনি হায়ং টংখর সাল হাকতর বাই বাক্সা হাস্তে ব পালাই জাগাই টঙ্গ ও সাল ন আগতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা আগতলা আউলি আউলি ন স্রাই স্রাই নাইথক তাই কতাল থাই সনাম তিসানা নাহারি পুর নাইক্রাইনি হামক্রাই রুকজাক সামুং সাকথারি দাঙ্গাগৈ টঙ্গ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়ি রকনি ক্রিকেট বাতালাইমা মিয়ানি সিমি সেংজাকা তিনি সালনি সাকানি টুংমারি থামসি দক ডিগ্রি তাই খামানি টুংমারি নৈশি স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাকিনি টংগানো আশু বুখা খামানি টুংমারি টংমানি নৈশি স্নি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস আশা জরতে খানা বাইখ্যা তাই নি কক বরক বাই কক তোমা বুবরক

সিজরতে খানা তো তোর সামুং সুলেখা দেবরমা বিনি খুক তুই রেসাব যা রেসামুং নর খোনা বাইকা ফাইডে হানো হাই দেবজন রেসামুং খানানে ফাসিং থানলাইয়ানো অজরা ও জন খানা লাইনাই বিরলাল জমাতিয়া বিনি খুক তুই রেসাব যা রেসামুং

আসিদরতে খনাত তৌরে সামুং পাই থাকি সামুং নর খা বাইকা বিরলাল জমাতিয়া বিনি খুকুই রেসাব সাগ্র সামুং আও খাই টাই মারে কেসিং তাকু বুকুক সঙ্গন হামাই আপর বৈলানি পাই থাক জরা ও এলএম ক্রং পান্ডাও নর খাই টাই আসিদরতে এলএম ক্রং পান্ডা অবনিয়া গুলো নর খাই মানাই জাদু নি খরং পান্ড

차보시글라너무시글라무나디보오클라스요음능말성끊어끊어하달래

不是个了，要我是个了，还在那边一看怎么来的？我们的地说不说不。

탈주 꼬라 멋진 강로에 만에 내 띠보여.

아직 못하고 마신 거 다가 사슬은 밝게 어제 날리 어제 가방래 가스랑 밝게

어제 가방 레이트만 슬슬 나도 오땅을 내자느니 오사부

लाकलाई बछ ताम छोकछोरा तक्सले तङले

사랑 그 밝혀는 땅을 내 사랑 내 사복 땅 살래 땅 밀래 미소 팔백겨룩 어젠 너 가방래

Tangle, O sana.

我马姓莫堂哥，我查出来。

আসরতে জাতুনি খরং পান্ডব নর খানা বাইকে আগুন দি দেব মাই রেসাম সাগ্রসাম ফাইদে অজর ও হাইনো হাই তাইতং সা খানা তো রেসাম খানা নি বাকি থাকলাইন অজর ও খানাবাদি জয়া লক্সমী দেবরমা বাই বি খুক তুই রেসাব সাগ্রসাম

আছে জরতে যাদুনি খরং পান্ডব নরখনা বাইকা জয়া লক্ষ্মী দেবরমণি খুবতুই রেসাব জাগ্রাসাম ফাগে হাইনহাই সঙ্গ দেব খনা তত রেসামুং খনানানি থানলাইনাই জরাও সঙ্গ খনালাইনাই বিশ্বকুমার দেবরমা বিনি খুবতুই রেসাব জাগ্রাসামুং

শ্রোতাবন্ধুরা শুনলেন কক্সবাজার অনুষ্ঠানে এফএম উজ্জ্বল আগরতলা থেকে, একটু পরে শুনলেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষে দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের ওপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের ওপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন, সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
2: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है।
3: ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
0: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও দেশজুড়ে পরিবেশ রক্ষা, সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতি প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ শিলংয়ের গলফ লিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পের মা কে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় দুই কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বেশি হেরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য সিবিএসই গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13 মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান, সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ।

রাজস্থানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পূর্বে শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুহে পরিণত হয় তাও নিশ্চিত করা উচিত।
1: পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে। আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি, সে বিষয়েও আমরা আগামী দিনে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরো বৃদ্ধি করব।
0: এই অভিযানের লক্ষ্য হল বন দপ্তরের সমন্বয়ে 2027 সালের 31 মার্চের মধ্যে সমগ্র রাজ্যে অন্তত 1 কোটি 10 লক্ষ বৃক্ষরোপণ করা, টেকসই জীববৈচিত্র্য এবং পরিবেশগত স্থিতিস্থাপকতার প্রতি রাজ্যের বলিষ্ঠ প্রতিফলন তৈরি করা। বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি জলাশয়ের স্থানীয় বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। পরিবেশ দিবসের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত প্রমুখ। এই উপলক্ষে শিলিগুড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিলিগুড়ির চম্পাশাড়ি শ্রীগুরু বিদ্যামন্দির মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা, দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক এডিএম সুমিত কুমার রায়, বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও মুদিত কুমার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উৎসবের সূচনা হয়েছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী। এছাড়া বৃক্ষরোপণ আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হচ্ছে জেলা জুড়ে। চন্দননগর পরিবেশ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির অফিস থেকে পদযাত্রার আয়োজন করা হয়। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তমলুকে জেলাশাসক অফিস চত্বরে আজ সকালে গাছ লাগান জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলার শীর্ষ আধিকারিকেরা। রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও প্রতিমন্ত্রী গার্গী ঘোষ দাস আজ মুর্শিদাবাদের বহরমপুরে পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক পেড় মাকি নাম শীর্ষক বিশেষ অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান জুলজিক্যাল পার্কে বনবিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বর্ধমানকে গ্রিন সিটি ক্লিন সিটি করার কথা জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতায় লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, সবুজায়ন বৃদ্ধি, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। বিধাননগরে পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে তিনি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে দমদম বিমানবন্দরে পৌঁছন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মন্ত্রিসভার দপ্তর বন্টন নিয়ে তিনি কেন্দ্র নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির নোটিশ বিষয়ে দ্রুত শুনানির আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি। উল্লেখ্য, এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি বিচারপতি। বিচারপতি জানান, তিনি চেষ্টা করবেন যাতে মামলার শুনানি ক্রমিক সংখ্যানুযায়ী গ্রহণ করা হয়। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে

0: গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে স্থানীয়রা থানার সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভের প্রতিবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতুব্রত ব্যানার্জি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে গতকাল সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ চলে। সন্দীপন সাহ তার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে চোর স্লোগান তোলা হয়। রাজভবনের সামনে এসপ্ল্যানেড ম্যানশনের কাছে আজ হাওড়া থেকে কামালগাজী গ্রামে একটি সরকারি বাস এক মোটর বাইক আরোহীকে চাপা দেয়। রাজভবন থেকে বাঁদিকে কেসিদাস মোড়ের দিকে যাওয়ার সময় দুপুর 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহী কলকাতা পুরসভার কর্মীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে গতকাল রাতের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সর্বাধিক বৃষ্টি রেকর্ড করা হয়েছে বীরভূমের তিলপাড়া ব্যারেজে 146 কিলোমিটার এবং সিউড়িতে প্রায় 99 কিলোমিটার। আজ দিনের তাপমাত্রাও কিছুটা কম রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি পদত্যাগ করেছেন। এছাড়া সুতাহাটার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ ব্যাটকবেলও পদত্যাগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই মহিলা মহল।
2: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে সোমা সাহা।

0: বন্ধুরা নমস্কার, আজকের মহিলা মহলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আজ 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। আকাশে বর্ষার মেঘ জমছে মাঝে মাঝে, দক্ষিণের হাওয়ায় যেন লবণাক্ত জলের গন্ধ। সেই গন্ধ ভেসে আসে সুন্দরবনের দিক থেকে, যেখানে বঙ্গোপসাগরের নোনা জল প্রতিদিন আলতো করে ছুঁয়ে যায় ম্যানগ্রোভে ঢাকা সবুজ ভূমিকে। সেখানে নদী আর বন যেন একে অপরের হাত ধরে বেঁচে থাকার গল্প বলে। জোয়ার ভাটার ছন্দে কাদামাটির বুকে গোলপাতা আর গরান গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে প্রকৃতির গভীরতম প্রার্থনা। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মেয়েরাই সংসারের লক্ষ্মী। হয়তো সত্যি, তাই না? কেননা সংসারকে যত্ন করে বাঁচিয়ে রাখার অভ্যেস যে মেয়েদের রক্তে মিশে আছে। নিজেদের ঘর পরিষ্কার রাখা, তুলসী তলায় জল দেওয়া, পরিবারের সুস্থতার কথা ভাবা, সবটাই তো এক ধরনের পরিবেশ রক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে সেই ঘরটাকেই একটু বড় করে ভাববার সময় এসেছে, কারণ এই পৃথিবীটাও যে আমাদেরই ঘর। তাই আজ শুধু পরিবেশ দিবস পালন নয়, আজকের দিনটা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করার দিন। আমরা কি সত্যিই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো? এই সমস্ত বিষয় নিয়েই আজকের বিশেষ আলোচনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিকাশ কান্তি মিদ্দা, বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ, একজন পরিবেশ সচেতন মানুষ এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নমস্কার।
1: নমস্কার সকল শ্রোতাকে, আমার তরফ থেকে নমস্কার জানাই।
0: প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা কেন, তার গুরুত্ব কোথায়, এবারের মূল ভাবনা বা থিমটা কি, সেটাও যদি একটু বলেন।
1: জীবনানন্দের একটা কবিতা ছিল সুচেতনা, সেখানে একটা লাইন ছিল, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। আসলে এই মুহূর্তে পৃথিবী ভীষণভাবে রোগাক্রান্ত, পৃথিবীর প্রকৃতি এবং পৃথিবীর পরিবেশ। সেই পৃথিবীর প্রকৃতি এবং পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। 1972 সাল থেকে স্টকহোমে যে অনুষ্ঠান হয়েছিল, সেখান থেকেই বিশ্ব পরিবেশ দিবস পালিত হওয়া শুরু হয়। প্রতি বছর সেটা হয় এবং একটা করে থিম এ করা হয়। এবছরের থিম যেটা, সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। খুব সুন্দর একটা ছন্দ মিলিয়ে, নেচারের সঙ্গে ফিউচার মিলিয়ে, যে পরিবেশের দ্বারা আমরা অনুপ্রাণিত হব আমাদের জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে মানুষের অর্থের এখন খুব বেশি অভাব নেই, খাদ্যের খুব বেশি অভাব হয় না, কিন্তু এখন যেটার অভাব বেশি পরিমাণে হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতি দিন দিন এমন জায়গায় চলে যাচ্ছে যে আমাদের কাছে সেটা বাসযোগ্য আর থাকছে না। মানুষের অসুখ হয়, অসুখ হলে ওষুধ দিলে হয়তো সারে, কিন্তু প্রকৃতির অসুখ সারানোর ওষুধ নেই। এ বিষয়ে আমাদেরই এগিয়ে আসতে হবে, আমাদেরই সচেতন হতে হবে, এবং সেই সচেতনতা বাড়ানোর জন্যেই এই দিনটা। যেমন আমাদের একটা নিত্য পুজো হয় এই বিশ্ব পরিবেশ দিবস, ঠিক তেমনি একটা বাৎসরিক প্রকৃতি পূজার দিন।
0: মানে আমাদের সুস্থ জলবায়ু তৈরি করার দায়টা পুরো আমাদের,
1: দায়টা দায়ের জন্যই এটা,
0: যদিও সেই তার সমস্ত রসদ রয়েছে প্রকৃতির মাঝে।
1: হ্যাঁ, প্রকৃতির মাঝেই। আসলে প্রকৃতি না, একটা পূর্ণাঙ্গ তার শরীর আছে, মানুষের যেমন শরীর আছে প্রকৃতির একটা শরীর আছে, এবং সেই শরীরের প্রতিটা অঙ্গ যদি আমরা ঠিকঠাক লালন পালন যত্ন না নিই, আমাদের শরীরে যেমন ক্ষয় হয়, রোগ ব্যাধি বাঁধে, প্রকৃতিরও তাই।
0: এখন প্রকৃতি অসুস্থ।
1: হ্যাঁ, প্রকৃতি অসুস্থ।
0: একজন পরিবেশ সচেতন মানুষ হিসেবে আপনার কাছে পরিবেশ রক্ষা কতটা ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়?
1: আমি তো চাই প্রকৃতিকে সুস্থ সবল করার, কিন্তু আমার একার দায়িত্ব নয়। প্রতিটা মানুষ যদি ব্যক্তিগতভাবে তার পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ববোধ তার মধ্যে জন্মায়, তাহলে ওই ব্যক্তি ব্যক্তি ধরে একটা সমষ্টিবদ্ধতা তৈরি হবে। এই যে বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি, ওই তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, সেই রকম আমরা যে বড় করে উদযাপন করি না, বড় করে উদযাপন করতে গিয়ে সেদিন হয়তো আমরা বৃক্ষরোপণ করব, সেই বৃক্ষটার কি হয় আমরা ঠিক খোঁজ রাখি না। এ চতুর্দিকে এই দিনটা পালিত হবে, কিন্তু যে বৃক্ষটা রোপণ করে উদ্বোধন হবে, ওই আমাদের তোতা কাহিনীর পাখিটার মতো গাছটার কি হলো আমরা খোঁজ রাখি
0: সেই
1: না।
0: আপনি
1: হ্যাঁ
0: প্রতিদিন লালন পালন করার
1: হ্যাঁ
0: জায়গাটাতে
1: হ্যাঁ
0: ফিরে এলেন।
1: হ্যাঁ
0: ঠিক,
1: আমরা ব্যক্তিগতভাবে, আমি যদি আমার মতো করে, যদি আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি যদি আমার
0: সেটা
1: মতো
0: রোজই
1: করে গাছ
0: করব।
1: লাগাই, প্রতিদিন যদি তার জন্য আমার একটা ভাবনা থাকে, চিন্তা থাকে, যত্ন থাকে, সব মানুষ যদি ব্যক্তিগতভাবে সেইটা করে, তাহলে দেখা যাবে যে পৃথিবীটা অন্যরকম হয়ে গেছে।
0: ঠিক, এবার একটু পশ্চিমবঙ্গের দিকে আসি।
1: হুম হুম
0: পশ্চিমবঙ্গের বর্তমান পরিবেশগত সংকট যেটা আমার অন্তত মনে হয়, যেমন জল জমা, তাপপ্রবাহ, বায়ু দূষণ, বা ধরুন সুন্দরবনের ভূমিক্ষয়,
1: হুম
0: এই সমস্যাগুলিকে আপনি কিভাবে দেখছেন?
1: গ্রাম এবং শহর দুটোকে
0: হুম
1: যদি আলাদা করে ভাগ করি, সেখানে দেখব যে কিছু কিছু কমন সমস্যা আছে। যেমন বায়ু দূষণ,
0: হুম
1: বায়ু দূষণের ক্ষেত্রে নগর জীবনে আমরা জানি যে সেখানে গাড়ি ঘোড়া এত পরিমাণে বেড়ে গেছে যে সেই গাড়ির যে ধুলো ধোঁয়া বা বিভিন্ন কলকারখানা
0: হুম
1: বা নদীর ধারে যে ব্রিক ফিল্ড, এগুলোর ধোঁয়াতে যেভাবে বায়ু দূষিত হচ্ছে, আমরা জানি সকালবেলা বোধহয় পরিবেশটা খুব শান্ত থাকে, বাতাসটা খুব পরিষ্কার থাকে, কিন্তু সকালেই না মানুষ বেশি করে আক্রান্ত হয়। কারণ বেশি করে শীতের সকালে উপর থেকে
0: হুম
1: হিমটা যখন পড়ে, তখন ওই উপরে ওই দূষিত কণাগুলো সব নিচে
0: নিচের
1: থাকে,
0: দিকে নেবে
1: নিচে
0: আসে।
1: থাকে, বৃষ্টি হয়ে গেলে একটু পরিষ্কার হয়। ফলে বায়ু দূষণ শহরে আছে, এবং গ্রামে গাড়ি ঘোড়া তো আছে, তার মধ্যে বেশি অটো চলে,
0: হুম
1: বাস খুব কমে গেছে, এবং মোটর ভ্যান চলে। গ্রামে যে নৌকো ছিল, নৌকোগুলো সব
0: সেগুলো
1: পালতোলা নৌকো, সব ভুটভুটি হয়ে গেছে। এগুলো সবগুলো কিন্তু কাটা তেল বলে একটা নিকৃষ্ট একটা তেলে চলে, এবং এর যে

0: বাতাসটা ছাড়ে, যে গ্যাসটা ছাড়ে, যে ধোঁয়াটা ছাড়ে, সেটা মারাত্মক দূষিত।
1: আচ্ছা,
0: এর সঙ্গে শব্দ দূষণ, শহরেও গাড়ি ঘোড়ার শব্দ দূষণ, গ্রামেও।
1: বায়ু দূষণও তো
0: হ্যাঁ,
1: আছেই,
0: নৌকো, আগে তো সুন্দরবন অঞ্চলে নৌকো চলতো,
1: পালতোলা নৌকো,
0: নৌকোর
1: সত্যি তো,
0: পালতোলার নৌকো এবং মাঝি ভাটিয়ালি গাইতো, যখন
1: একদম,
0: ভাটির টানে নৌকো যেত তখন ভাটিয়ালি গাইতো। এখন তো ভাটিয়ালি গাইবে কি, কোনো অবকাশ নেই, কারণ ওই ভুটভুটির যে আওয়াজ, সেখানে পাশের লোকের সঙ্গে কথা বলা যাবে না। ফলে
1: ঠিক
0: এভাবে বায়ু দূষিত হচ্ছে, সুন্দরবনের ভূমিক্ষয় এটা হচ্ছে, নদীগুলো প্রতিদিন নানান আকার ধারণ করছে, নানানভাবে ভূমিক্ষয় হয়ে যাচ্ছে।
1: নদীর কথা যখন এলো, গঙ্গা দূষণ রোধে বহু প্রকল্প নেওয়া হয়েছে আমাদের দেশে, চলছেও অনেক প্রকল্প, আজকের দিনে দাঁড়িয়ে তার বাস্তব সুফল কতটা চোখে পড়ছে বলে আপনার মনে হচ্ছে?
0: বাস্তব সুফল বলতে, সরকারি প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু সরকারের

0: 上他了。
1: 아시절을뜨냐자두니거랑반다어버니야굴로노력하나이만나이크나토도코랑크나이동네타이로기우동네

শ্রোতা বন্ধুরা শুনলেন ককবটক অনুষ্ঠানে এফএম উজ্জ্বল আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা শুনলেন দ্বিজেন্দ্রগতি ধনধান্য পুষ্প ভরা অনুষ্ঠানে। শিল্পী ছিলেন অনুপ ঘোষাল, মান্না দে, শর্বাণী সেন এবং রবীন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী মিলনের কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠান আমি নারী। এই অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান শিল্পী দীপ দক্ষিণ রায়।

শ্রোতা বন্ধুরা শুনলেন আবিনারী এই পর্বে এই অনুষ্ঠানে বাংলা আধুনিক গান সুরমালিকাতে শিল্পী দীপ দাক্ষে রায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই।

শ্রোতা বন্ধুরা, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন বেলা তিনটাতে বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে, এবং তারপরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান। তাহলে শুনুন বন্ধুরা, বিশেষ সংবাদ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে।

এতক্ষণ রিলের শোনানো হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: নমস্কার, আমি শ্রী সুদেব আচার্যি। আমি একজন সঙ্গীত শিল্পী। 1991-এ আমি প্রথম সঙ্গীত চর্চা শুরু করি। তখন থেকে আমি আমার গুরুজি শঙ্কর ভট্টাচার্যের কাছে তালিম নিচ্ছি এবং সম্পূর্ণ গুরুগৃহে থেকে তালিম নিয়েছি। সঙ্গীত বিশারদ কমপ্লিট করি লখনৌ ইউনিভার্সিটি থেকে। তারপর 2000 সালে প্রথম আমার এই গানের স্কুল যেটা আছে এটা শুরু করি। আমি যখন কলেজে পড়ি তখনও আমি গান শিখছি গুরুজির কাছে। তো এরপর থেকে আমি বাড়িতে আস্তে আস্তে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ক্লাস শুরু করি। দেখতে দেখতে 25-26 বছর পার হয়ে গেছে। এই গান শেখার পেছনে আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি গান শিখি। গান শিখে কিছু সমাজের জন্য তথা নিজের পরিবারের জন্য অনেক কিছু শেখার বা ভালো মানুষ হওয়ার চিন্তাধারা। তারপর থেকে সঙ্গীত বিশারদ কমপ্লিট করার পরে আমি এবার আগরতলা গিয়ে আমি গুরু রঞ্জিত ঘোষ, রঞ্জিত রঞ্জন ঘোষ, ওনার সেন্টারে গিয়ে আমি সঙ্গীত প্রবীণ যেটা এটা করি। তখন আমাকে এই তালিমের জন্য সাহায্য করেছিলেন গুরু প্রয়াত হরেকৃষ্ণ রায় মহাশয়। তো ওনার কাছেও কিছুদিন দীর্ঘদিন তালিম নিয়েছি, তারপর উনি গত হয়ে যান। এরপর থেকে এই পথ চলা, অনেক তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ একমাত্র উপার্জনকারী বাবাই ছিল। বাবা 1998 ওই সময়ে উনি বাবা মারা যান। তারপর থেকে নিজেকেই পথ চলতে হয়। এখন আপাতত একজন গুরুর সান্নিধ্যে এসেছি, বেশি দিন হয়নি। উনি তবলার তালিম দিচ্ছেন, পণ্ডিত পরিমল চক্রবর্তী। ওনার কাছে এখন তবলাটা দেখছি আর কি। এই হলো আমার মূল সঙ্গীত নিয়ে কিছু কথা।
1: জীবন গল্প অনুষ্ঠানে আজ ছিলেন সঙ্গীত শিল্পী সুদেব আচার্য। আকাশবাণী বিলোনিয় এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি শোর। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। দক্ষিণে প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকর, মুকেশ এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটির গীতিকার সন্তোষ আনন্দ আর সুরকার লক্ষ্মীকান্ত পেরালাল।

শ্যাম, চিত্রা এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটির গীতিকার রাজকবি ইন্দ্রজিৎ সিং তুলসী।

শুনছেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠান শুনছেন একই হিন্দি ছবির গান ছবি শোর। এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, গীতিকার বর্মা মল্লিক এবং সুরকার লক্ষ্মীকান্ত পেরালাল।

এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকর, মুকেশ এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটির গীতিকার রাজকবি রাজেন্দ্রজিৎ সিং তুলসী।

ছবির গানগুলির গীতিকার ছিলেন সন্তোষ আনন্দ, বার্মা মালিক এবং রাজকবি ইন্দ্রজিৎ সিং তুলসী, আর সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারওয়াল। আকাশবাণী মিলনিয়া আমাদের স্টুডিওতে এখন সময় বিকেল 5:47 শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে শিল্পী সুভাষ চক্রবর্তী।

লোকগীতি শুনছেন দুলা বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ চক্রবর্তীর কণ্ঠে।

লোকসঙ্গীতের অনুষ্ঠানের সব শেষ গানটি শুনলেন দোলা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শেষ হলো লোকসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইফ ফোন ইন টক শো সঞ্জাক আহম। আকাশবাণী বিলোনিয়া

আকাশবাণী বিলনীয় কেন্দ্রে ককবর খতলবাই আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা খম্পন দাখনাই তুমি যত খাপং সঙ্গ সঞ্জা ধরনি বেলায় বেলায় খাখসং খাহাম বাই আফারো খাপং সঙ্গ আং খাখলাইয় নক যত নো কাহাম নতুংবাই না হনে অজরাও তাই কাহাম নতুংবাই থন অবনাং কাইথন থানে সুরি হন আমি মঞ্জহন্দি 8731875545 ও মঞ্জমা বাই মঞ্জমা মালাকে শহর দিয়ে মুং তৈনি কুমা তাই শহর দিয়ে নুনি মঞ্চ কক অপান দাব নুন তাংমানি দুইমানি ওয়ামানি চিরমানি শুভমানি নকরকম খাতিমানি রাং ভুচা আজিমানি রুংমানি সুরুংমানি বানি আখলাইমানি ককতাং ককলব চিকনম তিদব শহর দি অপান দাব খাপাংসং হাতিবার সার রমিনে মার্কে তুংসিমণি ওল তিনি তো ফুংনি সিমিনো ওয়াতি ওয়াইফাইকা ইয়াং ইয়াং ওয়াতি ওয়াও থাকিব থাঙ্গু নখাওয়া চুমুই সালুক জিয়াংনি থাঙ্কা ওয়াতি মল তো ভাই সপাইখানো তাব ইয়াং ইয়াং আচিনি হারে ফাপং হাতায় রগ তাই হুকচুং রগ তখরাং মিজিলি ফাইকা হুক রগ মাই আচাইখা কিসা কিসা খারাংসাই ফাইকা মেকুতুং থাকেতুং বাজাইখা তাবো খেতং বিলিজরা জাবর বাজাইও তাংনানে ক্লাইও তাংসিনি তাঙই তাই তাংপাইয়ং থাঙ্গো অজরাও ওয়াতি ফেকলাই কিসা ওয়াতিনি কারাই তোমা নাঙ্গু সাতং তুংখ্লাইব কারাই তোমা নাঙ্গু হবনি বিশুং তাংদানে ক্লাইও কে ক্লাই কিসি ক্লাই কি ঠিক বঙ্গো হুক রগ রজং রগ তঙ্গমতি রগ পানানিব নাইও আমতির ভাইসিং মকল কাই তোমা নাঙ্গু নাচমি তো ইয়ংখা দেরামা তো ফাইও নো তাই কাইসা অংখা তাবো ও তাংফ্র ইংফাক ইংফাক কসম মার্খে নো জাবরা বাবরা বিশুঙ্গ দুলজাগি তঙ্গু অমতিরক ব্রসাগ নাংখাই বা ইয়াক ইয়াকু নাংখাই মার্খে নো মতগু অবন ইয়াক ইয়ংনা বাগি নাই পইলা বুখ্রুবি বুখ্রুবি নাই তো তর তং এফে গি নাই দি বন তংখাই খিবির দি আর নাংলা হাঙ্কে এবনো কাহামকে সুই খিনো নাঙ্গু থাপলা রগ এফান কাহাপাই যেটা নাংমানি আপনার সুই খিবি নাই হর বাই হাংলা হাঙ্কে আপনি মতকমণি কাকি থাঙ্গু বা তুই কুতুং বাই সোনার নাঙ্গু হিনকে কাকি থাঙ্গু অবহাই খাই তোর নাঙ্গু তাই কাইসা অংখা সিন্দ্রাই সিন্দ্রাইব অবহাই কিনিমা সিংচা বনব মকল কাই তোমার নাঙ্গু সিন্দ্রাই রাখবো বে ওয়ারজাল আমি রাখবো যে খেলামানি সিন্দ্রাই বে ওয়ারজাল হাঙ্কে বেবে মা বুফং রগ বা থালিক বুফংগ বা থেপং বুফং মার্কে নজগ কুফুরকে বুসখাঙ্গ বকরং গান মালু মালি থানা হাঁকলাই কুফুর কুফুর দাগ খিবিগ্লাং থাঙ্গু ও বেবে বান ফুলকাহকে সিন্দ্রে বারমানি কমই থাঙ্গু হই খাও সাবো অংখা নাইগেনা পুইলা মানজুমা অংখা সাবো হ্যালো লামসাগো হ্যালো লামসাগো সাবো অংখা সাল কলক মানে ওল তাই হাই জোৎস্না তে রিয়াং মানজুফিকা সাহর দিয়ে বাহাই তো তিনি ওয়াতি বাখা দু মানে ওয়াতুই ওয়াই খরা নিজের ওয়ামানি বা কিসা টংটকি ফাইকা হাইতা বা নাই বলং হালং তো তো বুতুঙ্গ না দি নয়ং তো হাতে হাবং বলং হালং তুষা তুই পেক বা তুই খিরং তো খোতাকবো তো ফান তুঙ্গু কিন্তু জ্যাং বলং হালং করে শহর রঙে বসুক তুমখানা ওয়ানসুকি নাই দি সাদে করি খাস আসো করি খা আচ্ছা আচ্ছা বারিশ ভাইকা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

0: 립, 벨레 동토크악, 한바이. 카방송 좀 오버 하이케노 살라이 슈글라이나이 카톤 라이나이 곡스 라이톤 라이나이 때 가이샤 먼저 먼저 꼬이 켜서 본 컨나이 그러나 헬로 람소고 아 자본 칸디니 몽테니 그뭐 샤워디 오 아차 아 샤워디 샤워디 헬로 헬로 카팡 눈 크라이드 동 헬로 헬로 헬로 나 카팡님 먼저 와 다라크나 হয়তো বড় নেটওয়ার্ক মালিয়া না আপনি দ্বারা খানা কাপং নুং দশা মানজু ফিদি নক বিশং দং লাকে নক নি ফাতা দং খরি কক সাদি কে মানজু হ্যালো লমসাগো সারি কাম সাবং খা মুং তে নিকম শহর দে
1: আইনি মু অস্ট্রেলিয়া
0: বিয়ানি শহর
1: অম্পি নগনি
0: অম্পি নগনি অম্পি নিবো জায়গা
1: অম্পি গুমটি ডিস্ট্রিক্ট আন্ডা
0: এনিন কামি নিম্বুং সে
1: তুষারং চাক
0: তুষারং চাক বা বেলায় খরা তো কক তুষারং চাক নিনি তুষাও দঙ্গর দং না তুইখ্রাং দঙ্গ এনকে পুইলা সাহর দে নিনি তুষা তুইখ্রাং কক সাহর দে পুইলা
1: তুইখা পেখিনি
0: হুম হুম
1: পাবুকে
0: হুম হুম হুম হলং হলং ফিল কান গে আগুন ধো মানো হাইন হাই চই থং পিখে মানজমা খাবং তাইসা মানজম ফোন ফিদি আং বাই 8731875545 ও মানজমা বাই ও তিনি বাগে হয়তো বা মানজমা কাহামকে মানছ গিয়া আর আপনি বিছিং চিনি খাবং সং তো পারা কামে হাতাই হাপং রগ দঙ্গ আপন বাগি নাই নেটওয়ার্ক কাহামকে মানছ গিয়া আবো কাসা দেরা মা অবনি বাগে কিসা হা কুচুগ বা নগ্নি ফাতার অংখারি মানজ খাঙ্কে বেলাই যাও নাই তুইসা তুই খিরং রগ দঙ্গ রগ খাংরাই চিকন চিকন দঙ্গু দঙ্গনি খাংরাই না জোদা মসলাই কামিনি সিমি তাইসা আইন মানজমানি মনি মানজমা চই থাংলাং খোয়া কে অমতি রোগ বেলায় থগো মানে দঙ্গনি খা আথক সিন্দাই চিকন কিন্তু খুব থগো অমতি রোগ হ্যালো হ্যালো হ্যালো খাই দো বেলাই বেলা তং থকা নিনি মোবাইল লাউড দেয় লাউড নক থাক দেয় হ্যাঁ তাহলে শহর দি হুম হুম হুম না টপিক তো কর এই নুনি শহর দি নিনি দঙ্গ নিজে কক মানে মানে আথক খাঙ্গাই দিন কক যে চাং মানে হ্যালো হ্যালো হাই না হাই মঞ্জ মঞ্জ ওই থাকলাম ফিকা ওয়াতিনি বাকি অব হাই না হানি আং খাখলাইও হ্যালো কে নাই ও গান্ধার গো হা থরাই দঙ্গু মখন চক দঙ্গু মৈতু দঙ্গু দঙ্গল গান্ধার ওয়ানাল দংখায় ওয়ানাল নি মিয়া হাকাতে দঙ্গু তামাকুড়ি দং সিকামবুক কলক দঙ্গু দঙ্গল গান্ধার গো তামা হিনাই গান্ধরি দঙ্গু আমতির যাদের পথ চাদানায় মুই কাহাম কাহাম দঙ্গু দঙ্গনে তুই কচাং বন নংল হাঁকে বসো দংথক অব নংখা চিনি হুকবার আমি রং নাই নুগি হাঁকাই বেলাই যাও মানে অবহাই তামাখা সাল দিব রক হেঙ্গাংলাই সাতুং জরা থাকলাই চিবুক রক দানো বয়ো ব্রক বো কচাং নাইদি ফাইবলাই তুই নুমানো ফাই ব্রক বো কচাং নাইদি দঙ্গু চিবুক সিন্দ্রাইবা দিব

0: 한번 해, 한번 해. 가방청 앞에 먼저 헌디, 87315755 먼저 와봐이. 다이카샤 먼저 와서 꽤 가방 헌나 그러나? 헬로, 람사고? 아, 람사고, 가방 간디니 몽테니 고마 사르디. 찬다감.
1: 아이, 이 코마 때 이번 달 살림 물었지.
0: 샬로, 뭐 하이 정세?
1: 가면 또, 나갔다.
0: 아니, 하게 세요. 야, 샤디,
1: আগে তুই সাথে পরীক্ষা হাঁচা হাঁচা মাসারিয়া
0: আগে বা থাপাব মাইতক বসা লাগে নাই তুই তুই খক্ত তুই আবার সার মিত বই নাই সংসা মানু নক পান্দরা সি মুইয়া হ্যাঁ দেবা গান্দরে হ্যাঁ
1: মাইতো বসে মুইয়া
0: হামবাই জরা করি খা তিন বাকে কিসা দেরাম বাকে কক্সলাই হামবাই বেলা হামবাই কাপাংসং অবলগের মাথা কাতিনি বাকই সানজা কাম পান্দা বসকনি হাতি বারত হাইন হাইমাল যাদের বিদ্যাল কগ্ন তুই নাই যতন হামবাই আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে

0: কিষাণ বাণীতে আমাদের আজকের আলোচনার বিষয় 12 মাসে ফুলকপি ও বাঁধাকপি চাষ। আর এ নিয়ে আলোচনার জন্যে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন কৃষিতে স্নাতক তন্ময় মজুমদার। নমস্কার তন্ময়বাবু।
1: নমস্কার।
0: যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় 12 মাসে ফুলকপি এবং বাঁধাকপি চাষ, তো আপনার কাছ থেকে প্রথমে জানব, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন সবসময় চান কিন্তু অফ সিজন ফসল উৎপাদন করার জন্য, এবং অফ সিজন যখন, যেমন ধরুন আলুর সিজনে যখন আলু উৎপাদন হয় কিন্তু আলুর তেমন একটা কত থাকে না, বা বিশেষ করে আলুটা বাদ দিয়ে আমরা অন্যান্য সবজির কথা বলতে পারি, যেমন বিশেষ করে আমাদের যেহেতু আজকে আলোচনার বিষয় ফুলকপি এবং বাঁধাকপি, তো ফুলকপি এবং বাঁধাকপির কথাই বলি। যখন আমরা অফ সিজনে বের করব, হ্যাঁ, বিশেষ করে আমাদের বাঁধাকপি এবং ফুলকপির সিজন বিশেষ করে শীতের মরশুমে, তাই তো? কিন্তু অফ সিজনে যদি আমরা বের করতে পারি, অর্থাৎ শীতের সিজন ছাড়া অন্য সময় যদি আমরা বের করতে পারি, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন, এতে কিন্তু ভালো এর বাজার দর পেয়ে থাকেন এবং ভালো দাম পেয়ে থাকেন। তো আপনার কাছ থেকে প্রথমে জানবো, এই যে অফ সিজন বা যেটা আমরা বলছি, হ্যাঁ, 12 মাসে যে ফুলকপি এবং বাঁধাকপি, কখন করা যাবে এবং কীভাবে করা যাবে এবং কী ধরনের জমিতে করা যাবে, যদি একটু বুঝিয়ে বলেন।
1: ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই বিষয়ে কথা বলার জন্য।
0: একদম,
1: আমরা সবাই জানি যে আমাদের যে সবজি চাষ করা হয়ে থাকে আমাদের আমাদের রাজ্যে, ওটা সাধারণত সবসময় শীতকালীন সবজিটা আমরা বেশি চাষ করে থাকি।
0: আচ্ছা,
1: তো ওটার মধ্যে যে দাম কৃষক ভাইরা পায় তার থেকেও বেশি, যদি আপনি যে বলছিলেন যে অফ সিজনে যদি আমরা চাষ করতে পারি
0: একদম,
1: তাহলে কৃষক ভাইদের অনেকটা মুনাফা হবে।
0: হুম হুম
1: তো যেটা সহজ ভাষায় বলতে গেলে, যেটা বর্ষাকাল থাকবে
0: হুম হুম
1: ওই সিজনে যদি আমরা ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারা যায় কৃষক ভাইয়ের দ্বারা,
0: হুম হুম
1: তাহলে তারা যে মুনাফাটা পাবে ওটা ওদের সিজন থেকে অনেকটা বেশি পাবে।
0: একদম,
1: তো আমরা যারা জানি যে আমাদের রাজ্যে সবজির মধ্যে অনেকগুলো সবজি চাষ করা হয়ে থাকে,
0: হুম হুম
1: আলু, ঢেঁড়স, তার সঙ্গে আপনার বিভিন্ন আছে যে মিষ্টি আলু, তারপর থাকে আপনার চাল কুমড়া, করলা, ঝিঙ্গা থাকে, তদ্রূপ ফুলকপি বাঁধাকপি চাষও হয়ে থাকে। তো যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি চাষ, তো আমি যদি ওই বিষয়ে বলতে যাই, ফুলকপি এবং বাঁধাকপি চাষের জন্য সঠিক সময় হচ্ছে শীতকালীন সবজি।
0: একদম একদম,
1: এছাড়া যদি আমরা বর্ষাকালে, যদি আমরা কৃষক ভাই যদি ইচ্ছুক থাকে যে ওরা বর্ষাকালে শীতকে ফুলকপি বাঁধাকপি চাষ করবে, তার জন্য প্রথম হচ্ছে আমাদের জাত নির্ধারণ করা,
0: আচ্ছা,
1: কোন জাতগুলো আমরা লাগালে বর্ষাকালে ওদের ফলন ভালো থাকবে।
0: হুম হুম
1: তো ওদের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে যেটা উপযুক্ত জাত হচ্ছে আমাদের, হচ্ছে স্পেশাল 45 F1।
0: আচ্ছা, এটা কি ফুলকপি বা এবং বাঁধাকপি দুটোর
1: একই
0: ক্ষেত্রে?
1: একই থাকে, একই থাকে,
0: আচ্ছা
1: একই
0: আচ্ছা,
1: থাকে।
0: হুম হুম
1: এবং যেটার আমাদের ট্রেড নেম হচ্ছে, যেটা নামধারী কোম্পানি ওটা বহন করে,
0: হুম হুম
1: এই জাতের ফুলকপি বাঁধাকপি আপনাদের বর্ষাকালে চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যাবে।
0: হুম হুম
1: তদ্রূপ থাকে আমার, আপনাদের থাকবে হচ্ছে যেটা আরেকটা থাকে আমাদের স্নো কুইন এফ, ওটা
0: আচ্ছা,
1: যেটা আমরা বলে ভাদ্র আশ্বিন মাস,
0: হুম হুম
1: ওই সময়ও চাষ করলে ফলন ভালো পাবে
0: হুম হুম
1: কৃষক ভাইরা। তারপর থাকবে চম্পাবতী সাইট, ওটা লোকাল ভ্যারাইটি আমাদের।
0: হুম হুম
1: তারপর থাকবে রূপা 1। এই যদি এই জাতের যদি ফুলকপি বাঁধাকপি চাষ করা হয়ে থাকে তাহলে কৃষক ভাইরা যে অফ সিজন যে জাতগুলো আমরা বলি ভ্যারাইটি,
0: হুম হুম হুম
1: ওটার মধ্যে ভালো একটা ফলন লাভ করতে পারবে।
0: আচ্ছা,
1: এবার তারপর থাকে আমাদের যে চারাটা তৈরি করা,
0: হুম হুম
1: যখন আমাদের মূল জমিতে যাবে তার আগে চারা তৈরি করতে লাগে।
0: একদম,
1: চারা তৈরি করার জন্য আমাদের সময় রাখতে হবে যে ফুলকপি চারা এবং বাঁধাকপি চারা বীজতলায় আগে উৎপাদন করতে হবে,
0: একদম,
1: আপনাকে আগে বীজগুলো বীজতলা থেকে রাখতে হবে।
0: হুম, কারণ এগুলো যেহেতু একদম সূক্ষ্ম
1: হ্যাঁ,
0: বীজ, ছোট বীজ, একদম,
1: ছোট বীজ
0: হুম
1: ওগুলোকে আপনি রাখতে হবে। ওটা রাখার জন্য আমরা প্রথমেই যদি আমরা যদি বীজ শোধন করে দিই
0: হুম হুম
1: তাহলে আমাদের পরবর্তী সময় যে বিভিন্ন রোগগুলো থাকে
0: হুম হুম
1: ওটা আমরা সহজেই, ওই রোগগুলো সহজে আক্রমণ করতে পারে না, ওটা আমরা আগেই বীজ শোধন করে দেবো। তারপর আমাদের কি হবে, যে বীজতলাটা আমরা তৈরি করব
0: হুম হুম
1: ওটা পাশে 1 মিটার এবং লম্বায় 3 মিটার হতে হবে।
0: আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় হলো,
1: আচ্ছা,
0: যেহেতু বর্ষাকালে যখন চাষ করার কথা আপনি যখন বলছেন, তো বর্ষাকালে চাষ করার জন্য আমাদের নিশ্চয়ই সেরকম উপযুক্ত জমি নির্বাচন করতে হবে,
1: করতে হবে,
0: এবং বীজতলার যে কথাটা বলছেন, যদি নিচু জায়গা হয়ে থাকে তাহলে বীজতলা যখন হবে, বর্ষার যদি জল জমে তাহলে হবে না,
1: হ্যাঁ।
0: নিশ্চয়ই সে জমির কথাটাও আমাদের মাথায় রাখতে হবে, কীরকম জমি আমাদের নির্বাচন করতে হবে।
1: আচ্ছা, আমরা সবসময় মনে রাখবো যেসব, যে সকল জমিগুলো আমাদের নদীর পাশে হয়,
0: হুম হুম
1: যদি নদীর পাশে যদি কোনো কৃষক ভাই ইচ্ছু থাকে যে আমি করবো,
0: হুম হুম
1: তাহলে তাহলে ওদের খেয়াল রাখতে হবে যাতে আমার জমিটা, আমার যে ওয়াটার স্তর আছে, যে
0: আচ্ছা
1: জলের স্তর,
0: আচ্ছা
1: নদীর যে জলের স্তরটা আছে
0: হুম হুম
1: ওটা থেকে তো উপরে জমিটা হয়,
0: একদম,
1: তাহলে যখন বর্ষাকাল যখন জল যখন আমাদের যখন ওই জমি দিয়ে যখন বহন হবে তখন আমার জমির কোনো ক্ষতি হবে না। তো বীজতলাটা আমার সমপরিমাণ আমাদের উপযুক্ত উপরের জমিতে আমরা নির্বাচন করতে হবে।
0: একদম,
1: তারপর আপনার বীজ যখন তৈরি হয়ে যাবে
0: হুম হুম
1: 30 থেকে 35 দিন পর আপনাকে মূল জমিতে স্থানান্তরিত করতে হবে।
0: হুম হুম
1: মনে রাখতে হবে যখন 5-6টি যখন পাতা চলে আসবে
0: হুম হুম
1: বীজের চারার মধ্যে
0: হুম হুম
1: তখন ওটা উপযুক্ত চারা হয়ে গেছে।
0: আচ্ছা,
1: তারপর যখন আমরা দ্বিতীয় যখন বীজ যখন রোপণ করব খেয়াল রাখতে হবে আমাদের প্রথমেই জমিটাকে, যখন আমরা এক কানি,
0: হুম
1: এক কানি জমি যদি আমি যদি নির্বাচন করি, 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম আপনার এমওপি এবং 500 গ্রাম এসএসপি দিয়ে ভালো করে জমিটাকে আমরা মিক্সড করতে হবে।
0: আচ্ছা
1: মিক্সড করে মূল জমিতে চারাগুলো লাগাতে হবে। তারপর আমাদের জমিতে লাগানোর আগে আমাদের জমিটাকে আগে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করবে? আমরা যদি রাসায়নিক সারের দ্বারা যদি, আমরা দেখি অনেক সময় আমাদের গ্রামাঞ্চলে যে জৈব সার,
0: হুম হুম
1: পচা গোবর যেটাকে আমরা বলি,
0: হুম হুম
1: ওটা দিয়ে আমাদের জমি তৈরি করতে হবে।
0: একদম
1: ওটা তৈরি করার সময় আমাদের 50 কেজি জৈব সার দিয়ে ভালো করে
0: হুম হুম
1: জমিটাকে ভালো করে চাষ দিয়ে দিতে হবে।
0: আচ্ছা
1: দু তিনবার চাষের পর যখন আমরা পচা গোবর দিয়ে ভালো করে যখন জমিটাকে চাষ দিয়ে দেবো,
0: হুম হুম
1: তখন আমাদের কী হবে, জমিটা মোটামুটি তৈরি হয়ে যাবে। তারপর আমরা মূল জমিতে ফুলকপি এবং বাঁধাকপি যে চারাগুলো থাকবে
0: হুম হুম
1: ওগুলো আমরা স্থানান্তরিত করে দেবো।
0: আচ্ছা
1: তারপর আপনি যেটা বলছিলেন যে বর্ষাকালে যখন আমরা চাষ করবো, ওটার জন্য প্রথমত থাকে জল, যখন কোনো আমরা যখন জমি দিয়ে যখন যাই,
0: হুম হুম
1: আগাছা উঠার সম্ভাবনা যখন বেশি থাকে,
0: আচ্ছা
1: আমাদের যে আগাছা থাকে ওগুলো জলের খুব জল জলের যখন ছোঁয়া পাবে তখন আগাছা হয়ে যাবে।
0: হুম হুম
1: আর ফুলকপি এবং বাঁধাকপি এমন কিছু সবজি থাকে যেগুলো অনেক সূক্ষ্ম,
0: হুম হুম
1: আগাছা যখন বেশি হয়ে যাবে তখন ওগুলো গ্রোথ ভালো করে হবে না।
0: ঠিক
1: তো আমাদের কী করতে হবে, আগাছা দমনের জন্য আগে আমাদের ওটার জন্য আমাদের প্রকিউরমেন্ট নিতে হবে।
0: আচ্ছা
1: তো যদি কোনো কৃষক বা যদি সাইন্টিফিকলি যদি করতে চায়,
0: হুম হুম
1: তাহলে প্রথমে আমাদের হয়তো লাগবে কি পলি মালচিং শিটের দ্বারা যদি

0: আমরা ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারি,
1: হুম হুম
0: তাহলে কৃষক ভাইদের কি হবে যে আগাছার যে সম্ভাবনা থাকে ওটা হবে না,
1: আচ্ছা
0: ওই পলি মালচিং শিটের মাধ্যমে আগাছাটা দমন হয়ে যাবে।
1: একদম একদম
0: তারপর আমরা থাকে কি আমাদের আরো যে আবশ্যক নির্বাচকগুলোকে থাকতে হবে, কিছু কিছু আপনাদের নিয়মাবলী ওদেরকে গ্রহণ করতে হবে।
1: আচ্ছা
0: থাকবে আমাদের সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
1: হুম হুম হুম
0: তারপর
1: কারণ কি, নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে, কারণ বিশেষ করে যদি আমরা বর্ষাকালে যদি কৃষক ভাই বোন যদি চাষ করেন,
0: হ্যাঁ
1: তাহলে বর্ষার জল জমিতে জমে যায়, তাহলে নিশ্চয়ই গাছ পচে যাবে
0: পড়ে যাবে।
1: একদম।
0: তারপর আমাদের থাকতে লাগবে কি যে আমাদের হবে যে সঠিক বয়সে সুস্থ এবং সবল চারা আমাদের ওটাকে পরিচর্যা নিতে হবে।
1: একদম
0: এমন নয় যে আমার চারা লাগাতে হবে,
1: হুম হুম
0: আমার চারাটা মেচুরিটি হয়নি আমি লাগিয়ে দেবো,
1: আচ্ছা
0: এমন হলে ফলনটা কম হবে।
1: হুম হুম
0: এবার যেটা সবচেয়ে আমরা এদিকে সবচেয়ে আমাদের কৃষক ভাই যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই যে আমাদের যে রোগ আক্রমণ যখন করে তখন আমরা দেখতে পাই ওরা ওরা বিভিন্ন ওষুধ নিয়ে ওরা হচপচ খেয়ে যায়।
1: আচ্ছা
0: কি হয় যে আমরা
1: এই ওষুধ দিবেন না সেই ওষুধ দেবেন,
0: দেবেন
1: হুম
0: তো
1: হুম
0: ওদের খরচা বেশি হয়ে যায়।
1: একদম
0: তাই প্রথমে বলবো যে আপনারা যে আপনাদের কাছাকাছি
1: হুম হুম
0: যে আমাদের যে কৃষক জ্ঞানার্জন কেন্দ্র
1: একদম
0: বা আমাদের কৃষি দপ্তর থাকে
1: হুম হুম
0: ওদের মাধ্যমে যদি আমরা যদি যোগাযোগ করি,
1: হুম হুম
0: তাহলে আমরা সঠিক যে আমাদের যে আগাছা দমনকারী বা আমাদের নিষ্কাশন যখন থাকে
1: আচ্ছা
0: তখন আমাদের কি করতে লাগবে, আমরা যদি ওই তাদের তাদের পরিচর্যা যদি আমরা যদি ফলো করি,
1: হুম হুম
0: তাহলে কি হবে কৃষক ভাইদের অনেকটা কম খরচে ওদের আগাছা যে বিভিন্ন রোগ আক্রমণ করবে
1: হুম হুম
0: ওটার আমাদের রোগ দমন হয়ে যাবে।
1: আচ্ছা
0: আর সঙ্গে খেয়াল রাখতে হবে যে আমি যেটা বলছিলাম যে বর্ষাকালে যদি কোথা থেকে সবচেয়ে ব্যবস্থা থাকতে হবে সেচ ব্যবস্থা।
1: হুম হুম
0: সেচ ব্যবস্থা উপযুক্ত পরিমাণে থাকতে লাগবে জমিগুলির মধ্যে। আমরা যদি এক দুইটা ব্লক দ্বারা আমরা তিন চারটা ব্লকের মাধ্যমে সেচ আমরা করতে হবে,
1: আচ্ছা
0: নাহলে জল জমে গেলে
1: হুম হুম
0: আমাদের ফুলকপি এবং বাঁধাকপির কি হবে আমাদের যে ওদেরকে শিকড়গুলো থাকে
1: হুম হুম
0: অনেক নরম হয়, জল জমলেই ওগুলো পচে যাবে।
1: একদম
0: তো কৃষক ভাইদের যখন অনেক যখন টাকা যখন খরচা করে নেবে
1: হুম হুম
0: যখন পচে যাবে শিকড়গুলি তখন ওদের অনেকটা আস্থা হারিয়ে যাবে,
1: একদম আর্থিক থেকে ওনারা ক্ষতিগ্রস্ত হবেন।
0: ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন মূল জমি যখন তৈরি করব
1: হুম হুম
0: বা আমরা যখন চারা যখন রোপণ করব, বেড় আকারে যদি আমরা তৈরি করি,
1: হুম হুম
0: একটা বেড় আকারে তৈরি করি, তাহলে আমাদের কি হবে পরবর্তী সময়ে ওষুধ দেওয়ার জন্য এবং আমাদের ভালো করে ওটাকে যখন কোনো একটা বিশেষ করে
1: হুম
0: বাঁধাকপির পাতার মধ্যে যদি কোনো পাতার মধ্যে যদি রোগ আক্রমণ করে
1: হুম হুম
0: পাতাগুলো আমরা কেটে দিতে পারবো।
1: আচ্ছা
0: কিন্তু যদি আমরা যদি বেশি যদি ঘন পরিমাণে লাগিয়ে দিই,
1: হুম হুম
0: তাহলে একটা পাতাতে দ্রুত রোগটা ছড়িয়ে যাবে,
1: আচ্ছা
0: কারণ বাঁধাকপিতে সবসময় ছত্রাকজনিত রোগটা বেশি আক্রমণ করে।
1: হুম হুম
0: আমরা সবাই জানি ছত্রাকটা একটার থেকে একটাতে অনেক বেশি পরিমাণে আক্রমণ করে,
1: একদম
0: তো ওটার জন্য আমাদের একটা ডিস্টেন্স মাপতে হবে,
1: হুম
0: মিনিমাম
1: হুম হুম
0: আধা সেন্টিমিটার আমরা একটা চারা থেকে একটা চারাতে আমরা ডিস্টেন্স রাখতে হবে।
1: আচ্ছা
0: আধা সেন্টিমিটার যদি রাখি তাহলে আমরা সহজে ওগুলোর আক্রমণ যখন করবো ওগুলো পাতা আমরা কাটতে পারবো।
1: আচ্ছা মানে একটা চারা থেকে একটা চারার দূরত্ব
0: দূরত্ব
1: কতটুকু হবে?
0: আধা সেন্টিমিটার,
1: আধা সেন্টিমিটার থেকে অনেক কম হবে না মনে হচ্ছে?
0: না আধা সেন্টিমিটার যদি আপনি রাখেন সাইন্টিফিকলি,
1: আচ্ছা
0: যদি এর থেকে যদি আপনি যদি আরো যদি আপনি যদি কমে যদি রাখে দেন,
1: হুম হুম
0: তাহলে আপনার কি হয়ে যাবে যখন আপনার যখন ওই যে আমি যখন গাছটা যখন ধীরে ধীরে যখন বড় হবে
1: হুম হুম
0: পাতাগুলো দ্বারা রোগ আক্রমণ হয়ে যাবে। কিন্তু
1: আচ্ছা
0: আমাদের কৃষক ভাই ওটা সাইন্টিফিকলি ওটা ফলো করে না,
1: হুম হুম
0: ওরা আরো কম ডিস্টেন্স ওটাকে রেখে দেয়।
1: আচ্ছা
0: ওটার জন্য কি হয় আমাদের কি হয় আমরা কি দেখি, আবার যদি আপনি আমি যে বলছিলাম যে আধা সেন্টিমিটার যে কথাটা আপনাকে বলছিলাম
1: আধা সেন্টিমিটার দূরত্বটা কতটুকু হবে?
0: ধরুন এতটুকু
1: আচ্ছা
0: এতটুকু ডিস্টেন্স
1: এটা তো আমরা তাহলে আপনি যে বলছেন তাহলে আমরা
0: হাতের
1: হ্যাঁ মুডু
0: হাতের মুঠু
1: হ্যাঁ
0: মুঠু
1: মুডু মেঘাত বলতে পারি,
0: বলতে
1: তাহলে
0: পারেন
1: এটা আধা সেন্টিমিটার হবে না?
0: হবে না, বা মুঠু আধা সেন্টিমিটার সাইন্টিফিকলি যদি আপনি রাখেন তাহলে আপনার আধা সেন্টিমিটার যদি আপনি সাইন্টিফিকলি যদি রেখে দেন
1: আচ্ছা
0: তাহলে আপনাকে হবে যে হাত মুঠু যদি আপনি বলছেন যে আধা
1: হাতের
0: সেন্টিমিটার কি
1: হাতের
0: হবে,
1: মুঠোই বলাটা আমাদের ঠিক হবে?
0: দেখ আমি আপনাকে বলছি সাইন্টিফিকলি
1: হুম হুম
0: বৈজ্ঞানিকভাবে যদি আপনি যদি রাখেন,
1: হুম
0: সাপোজ একটা ফুলকপির
1: হুম
0: শিখরের মধ্যে কোনো রোগ আক্রমণ হয়েছে,
1: হুম হুম
0: আমরা ফুলকপির যে চারা যে
1: আধা
0: শিখরগুলো যায়
1: সেন্টিমিটার দূরত্ব এতটুকু হবে? 1 সেন্টিমিটার তো কতটুকু? এতটুকু 1 সেন্টিমিটার, আধা সেন্টিমিটার এতটুকু হবে?
0: না না না তো আমার ভুল হয়েছে, আধা মিটার,
1: হ্যাঁ
0: সরি
1: সেই কথাটা বলছিলাম আমি,
0: সরি আমার ভুল হয়েছে, আধা মিটার,
1: হ্যাঁ হ্যাঁ
0: 0.5 মিটার আমাদের করে খেয়াল
1: একদম
0: রাখতে
1: একদম
0: হবে।
1: একদম আধা মিটার।
0: আবার দুঃখিত আমি প্রথম ভুল বলেছি,
1: হুম হুম
0: তো আধা মিটার যদি দূরত্ব রাখেন, কারণ আমরা জানি যে ফুলকপির যে শিকড়গুলো ওগুলো ফাইবার রুট সিস্টেম হয়,
1: একদম একদম
0: ওইগুলো কি হবে ডিপ সিস্টেমে যায় না,
1: হুম হুম
0: ছড়িয়ে ছিটিয়ে যায়
1: হুম হুম
0: চারিদিকে,
1: হুম হুম
0: তাহলে কি হবে একটা গাছের মধ্যে যখন রোগ আক্রমণ হবে
1: হুম হুম
0: ওরা ছড়িয়ে কি হবে একটা গাছের মধ্যে ধরে যাবে।
1: একদম
0: তো
1: একদম
0: ওটার
1: একদম
0: জন্য আমরা যদি আধা মিটার বা হাত মুঠো যদি নিয়ে নিই তাহলে গাছটাকে আমরা উঠিয়ে
1: যে কথাটা বলছেন, আমরা যদি আধা মিটার যদি দূরত্ব রাখি ঠিক আছে, তা কারণ কি ফুলকপিগুলো বিশেষ করে এবং ফুলকপি বাঁধাকপি দুটোর ক্ষেত্রে এগুলো যখন উপযুক্ত পরিমাণে সার একদম খাবার দাবার যখন ঠিক মতো পাবে, উপযুক্ত পুষ্টি যখন পাবে, এক একটা কিন্তু অনেক বড় ছড়িয়ে যায়
0: ছড়িয়ে যাবে
1: ঠিক আছে, এবং বড় বাঁধাকপি তো অনেক দূর যাবে, আপনি যে কথা হচ্ছে আধা মিটার থেকে বেশি ছড়াবে তাই না? সেই জন্য বলছি আপনার তাহলে যে কথাটা বলছেন কৃষক ভাই বোন, আমাদের যে তন্ময় বাবু যে কথাটা

0: পথবাচক কৃষক জ্ঞানার্জন কেন্দ্র থেকে যে ন্যূনতম সহায়ক রেটে
1: হুম
0: যে
1: হুম
0: ফল যে ওষুধগুলো বলবে ওগুলো কৃষক ভাইরা যদি এনে যদি সঠিক সময় যদি স্প্রে করে দেয় পাতার মধ্যে,
1: হুম
0: ও তাহলে রোগ আক্রমণটা সহজে ছড়াবে না।
1: আচ্ছা
0: আর বাঁধাকপির মধ্যে রোগ যে ওষুধ যে স্প্রে দেওয়ার সময়
1: হুম হুম
0: বিকেলবেলা যদি সন্ধ্যার টাইমে যদি কৃষক ভাইদের স্প্রে করে
1: হুম হুম
0: তাহলে অনেক ভালো হয়, কারণ যে রাত্রিবেলা সময়টা পাবে
1: হুম
0: ওটার মধ্যে বাঁধাকপি এবং ফুলকপির মধ্যে রোগ আক্রমণটা বেশি হয়,
1: আচ্ছা
0: বেশি ছড়ায়।
1: হুম হুম
0: যদি আমি যদি বিকালবেলা যদি ওষুধ যদি স্প্রে করে দিই
1: হুম
0: তাহলে রাত্রিবেলা সময় পরিমাণ আমার রোগটা ছড়াতে পারবে না।
1: আচ্ছা
0: তো কৃষক ভাই ধ্যান রাখতে হবে সবসময় বিকালবেলা যদি ওষুধটা স্প্রে করা হয়
1: হুম হুম
0: তাহলে রাত্রিবেলা মোটামুটি রোগটা দমন হয়ে যাবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন যারা আমাদের এই মুহূর্তে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, হয়তো ভাবছেন যে স্যার তো সব কিছু বলছেন, কিন্তু আমরা ধরুন এক কানে জমিতে যদি আমরা চাষবাস করি, তাহলে আমাদের লাভালাভ কেমন থাকতে পারে বা লাভ কেমন হবে
0: আচ্ছা, যদি একজন কৃষক যদি
1: আনুমানিক? হ্যাঁ হ্যাঁ
0: আনুমানিক
1: হুম
0: একজন কৃষক যদি বাঁধাকপি চাষ যদি এক কানে জমির মধ্যে করে,
1: হুম হুম
0: যদি সঠিক পরিমাণে সঠিকভাবে বিভিন্ন কৃষক জ্ঞানার্জন কেন্দ্র থেকে যদি সঠিক উপকার নিয়ে যদি যদি ও যদি পরিচর্যামূলক যদি করতে পারে
1: হুম হুম
0: তাহলে ওদের মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা ওদের এক কানে জমিতে ওদের মুনাফা হবে
1: আচ্ছা
0: খরচ টরচ গিয়ে।
1: হুম হুম
0: যদি একজন কৃষক যদি ঠিকভাবে যদি করে
1: আচ্ছা
0: তো বর্ষাকালে ওটা আরো রেট বাড়বে,
1: একদম
0: যদি ঠিকভাবে রাখতে পারে
1: আচ্ছা
0: বৃষ্টি থেকে যদি রক্ষা করতে পারে,
1: হুম হুম হুম
0: তো ওটার উপরে ধ্যান রেখে আমি বলবো যে ফুলকপি আর বাঁধাকপি যেটা যদি অফ সিজনে করা যায়
1: হুম হুম
0: তাহলে কৃষকদের অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারবে।
1: আচ্ছা, এই যে অনেক কৃষক ভাই বোন আমরা যখন সাক্ষাৎকার নিতে যাই, তখন বলছেন যে যে ওষুধ স্প্রে করেন, ওষুধ স্প্রে করার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন যে কিভাবে স্প্রে করবেন, যে ওষুধ জলের সাথে ওষুধ কিভাবে মিক্স আপ করবেন, যদি
0: আচ্ছা,
1: একটু ব্যাপারটা একটু বলে দেন।
0: আমরা সাধারণত জানি যে ফুলকপি বাঁধাকপি পেতে যে কোনো আপনি যদি ওষুধ যদি স্প্রে করা যায়
1: হুম হুম
0: মিনিমাম 5 ml রাখতে হবে যে
1: আচ্ছা
0: কোনো ওষুধ,
1: হ্যাঁ হ্যাঁ
0: ওটা আপনাকে পার লিটারে 5 ml।
1: আচ্ছা
0: তো আমার যদি আমরা সাধারণত জানি যে আমাদের এখানে যে যে কৃষক ভাইরা যে স্প্রে গুলো ইউজ করে
1: হুম হুম
0: এগুলো সাধারণত 16 লিটার হয়ে থাকে,
1: আচ্ছা
0: 15 লিটার ওটার মধ্যে জল রাখা যায়।
1: হুম হুম
0: তো 15 লিটার জলে যদি আপনি যদি মিনিমাম যদি 4 বা 5 ml যদি করে ওষুধ রাখেন
1: হুম হুম
0: তাহলে আমার প্রায় 75 ml ওষুধ একটা ড্রামে দিয়ে স্প্রে করা যায়
1: আচ্ছা
0: এককানি এককানি জমির মধ্যে।
1: হুম হুম
0: তো কৃষক ভাইরা যদি 75 ml যদি দিয়ে থাকে
1: হুম হুম
0: তাহলে ওটা একদম উপযুক্ত পরিমাণে দেওয়া যাবে।
1: আচ্ছা আচ্ছা, আর মানে এই যে ওষুধের সাথে জলটা কিভাবে মিশ্রণ করবেন ওনারা?
0: আচ্ছা, তো প্রথমে বলা যাবে যে প্রথমে আমাদের যে ওষুধগুলো থাকবে
1: হুম হুম
0: ওগুলো আমরা সমপরিমাণ 5 ml নিয়ে
1: হুম হুম
0: ওটাকে ছাঁকুনির মাধ্যমে আমাদের একটা পুরোপুরি একটু জলের মধ্যে আমাদের ভালো করে ওটাকে মিক্স করতে হবে।
1: আচ্ছা সেই কথাটাই
0: হ্যাঁ,
1: বলছিলাম। হুম
0: কারণ
1: হুম
0: আমরা জানি যে আমাদের যে কেমিক্যালগুলো থাকে
1: হুম হুম
0: পেস্টিসাইড গুলি
1: হুম হুম
0: এগুলো গাঢ়ত্ব অনেক বেশি হয়, ডেন্সিটি,
1: আচ্ছা
0: এগুলো যখন আপনি একটা লিকুইড ফার্টিলাইজার লিকুইড যখন জলের সঙ্গে মিশিয়ে নেবেন
1: হুম হুম
0: তাহলে ওটা ভালো জলের সঙ্গে মিশে যাবে,
1: আচ্ছা
0: পাতলা হয়ে যাবে।
1: হুম হুম
0: তারপর যখন আপনি 16 লিটার জলের সঙ্গে ওটাকে মিক্স করবেন
1: হুম হুম
0: তারপর জলের সঙ্গে ওটা ভালো করে দ্রবীভূত হয়ে ওটা জমিতে স্প্রে করলে ভালো করে স্প্রে করা যাবে।
1: আচ্ছা সেই কথাটা বলছিলাম। অনেক সময় আমাদের অনেক কৃষক ভাই বোন বলছেন যে ওষুধ স্প্রে করছেন কিন্তু কাজ হচ্ছে না, তো অনেক সময় যে এই যে মেশানোর ব্যাপার স্যাপারের জন্য অনেক সময় কিন্তু কোনো জায়গায় হয়তো ধরুন অনেকে ড্রামের মধ্যে জল দিয়ে দিলেন, ওষুধ দিয়ে দিলেন, তারপর পাম্প করে স্প্রে করে দিলেন, তখন দেখা যায় কোনো জায়গায় শুধু জল পড়বে, কোনো জায়গায় শুধু ওষুধ
0: ওষুধ
1: পড়বে,
0: পড়বে,
1: তাই তো?
0: এটা ওটা ওটা,
1: তখন কি হয়, যেখানে শুধু ওষুধ পড়বে সেখানে গাছ মরে
0: হ্যাঁ
1: মরে যাবে,
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: যেখানে শুধু জল পড়বে সেখানে ওষুধ রোগের কোনো
0: কাজ
1: প্রতিকার
0: হবে না, প্রতিকার হবে না, হ্যাঁ
1: তাই তো?
0: হ্যাঁ ওটাই।
1: আচ্ছা, তো তন্ময়বাবু সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নেওয়ার জন্য। তো আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের 12 মাসে ফুলকপি এবং বাঁধাকপি চাষ এই নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।

শুনলে কৃষি বিষয়ক একখানি আলোচনা। আজকের প্রসঙ্গ ছিল বারো মাসে ফুলকপি এবং বাঁধাকপি চাষ। এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী তন্ময় মজুমদার এবং সেই সাথে আমাদের খ্যাতিগমন অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ দেবনাথ। তো বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের জন্য আমাদের কৃষি এবং প্রাণী প্রতিপালন সম্বন্ধীয় এই নিয়মিত পরিবেশনা খেতে খামারে। এখন শুনুন বাংলায় দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান। এর সাথেই খেতে খাওয়ার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই অর্থাৎ 7:05 পরিবেশিত হবে সরগম অনুষ্ঠানে স্বরোৎপাদন। বাজিয়ে শোনাবেন আলাউদ্দিন খান সাহেব, আজকের রাগ ছায়ানট। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলায় সংবাদ। 7:45 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে শুনতে পাবেন ককবরক সংবাদ, এবং এর পরপরই 7:55 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে স্থানীয় বাংলায় সংবাদ। 8:05 থেকে 9:00 পর্যন্ত এই টানা 55 ধরে আপনারা শুনতে পাবেন আপনাদেরই পছন্দের বিভিন্ন বাংলা এবং হিন্দি ছায়াছবির গান, মনের মতো গান। এই আসলে আপনারা টেলিফোন করবেন 8731875545 এই নম্বরে। নানা রঙের বাংলা গানের অনুষ্ঠান 5:00 পরিবেশিত হবে 9:00। 9:30 থাকছে কবিতার আকাশ, এতে আজ আপনারা শুনতে পাবেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের পরিবেশনা। 10:00 রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান হারানো দিনের গান, এবং 10:30 আজকের এই চলতি অধিবেশনের সমাপ্তি ঘটবে। জানিয়ে রাখলাম আজকের পরবর্তী সময়ে আপনাদের জন্য আমাদের কী কী অনুষ্ঠান রয়েছে সেই প্রসঙ্গে। আকাশবাণী বিলোনিয়া, আমাদের নির্ধারিত অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে সরগম, এতে শুনতে পাবেন স্বরোৎপাদন। আসলে আজকের শিল্পী আলাউদ্দিন খান সাহেব, রাগ ছায়ানট।

এতক্ষণ শুনলেন সারগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে ছায়া নটার আগে শরদ বাজে শোনালেন আলাউদ্দিন খাঁ সাহেব। শেষ হল সারগম অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী মিলনীয়া, এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা, এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी

0: उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
1: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুরা সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
2: ট্রেড ডিল কি বাত হ্যাঁ জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি এ বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যাঁ কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
1: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালটিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরেও বিনতা দেববর্মা তিনি ককতমা ববাগ রকমখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি গুজরাট সৌরাত লাহার চিং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চাররা রাজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাং বতাং চেঙ্গে রেখা তৈ হলংথং কাইখ্যা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগরতলা বিএসএফ নি লঙ্কা মুরাহা আরি মরুগমা থায় বেড়াইখ্যা তৈ হা আরি মরুগনাই বিএসএফ রকমাই ককলাম সালাইখ্যা তিনি হাস্তে নিজত থায়ন জুদা জুদা সামং বুতাং বিশেষতে হায়ুং দংখরসার পালাই যাখা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি গুজরাট সৌরাট লাহার চিং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চাররা রাজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাং বতাং চেঙ্গে রেখা তৈ হলংথং কাইখ্যা আবনরুগী সংচাজাক লুকুথুম মন্ত্রী বক্রক শাখা ও তাং বতাং রক লুকু রকনি লাংমা ও হামক্রাই তুবওয়ান তৈ হাক্তনি রাংথং হামসা মুঙ্গ চুবাওয়ান তংখর রুগজাক সকচাকনাই স্নাম্মা ও গুজরাট নাংমা বারজা ইয়াচাকমানী ককনো খুরজাউ মন্ত্রী বক্রক চারাঙ্কা কামি ও হাক্তর পুইলা সোলার পার্ক স্নামতি সামা ককনো মৈতু খ্লাই রেখা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগরতলা বিএসএফ লঙ্কা মুরানী হা আরি মরুগমা থাই বেড়াইখ্যা তৈ হা আরি মরুগনাই বিএসএফ রকমাই ককলাম সালাইখ্যা হায়ুং দংখর সালন রুগী বুফাংকাই মূ পান্ডাও মানজাগে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী ফাংশা আগর বুফাং কাইখ্যা পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্র স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোনি নাইকলনাই সচিব তৈ বর্ডার সিকিউরিটি ফোর্স নাইকল ফাং নখবই গবাংমা লুকুরক মানজাগ লাইখ্যা লঙ্কা মুরাও বিএসএফ জওয়ান রকমাই ককলাম সালাইমা পান্ডাও কক নারকনা থাঙ্গই কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী শাখা নৈ সাইচি চুকু বিশিনী সিমি তাবুকশুক জরা হাক্তরনি হা আরি মরুগনাই জওয়ান রক ফাংসিনি রাজাক বাচি রাসায়নি স্লাইব গবাং বুফাং কাইখ্যা তাকলাই বিশি ও ফাং ব্রিজি রাসায়নি সিমি দকচি রাসায় বুফাং কাইজাকনাই বুসকাং বিশি ও কেন্দ্র বিএসএফ জওয়ান রকনি বখাক্তে ফাং নৈ রাজাক বুফাং কাইজাকনাই আরো নি বিশিংতি নতংখর মুথাঙ্গই নারগই মানবাইনাই বতে বসাকা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তংখর মুথাঙ্গি নারকানি বাকে থানচাকে সামুং খাইনা বাকে ইয়াপ্রি রমজা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ নিয়ে কাই থামচিসনি ব্যাটেলিয়ান জওয়ান রকনি তং থাই

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার বিএসএফ এর লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্ত রক্ষীদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনার সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

0: ছিলেন। লঙ্কামুড়ায় জওয়ানদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2019 সাল থেকে আজ পর্যন্ত দেশের সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 7,50,00,000 বেশি বৃক্ষ রোপণ করেছেন। এই বছর 40,00,000 থেকে 60,00,000 বৃক্ষ রোপণ করা হবে। আগামী বছর কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 2,00,000,000 বৃক্ষ রোপণ করবেন, যার মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষা এবং দেশ সেবা উভয় ক্ষেত্রে অবদান রাখবেন। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সুরক্ষার জন্য এক যুগে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিএসএফের 37 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফের 97 নম্বর ব্যাটালিয়ানের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্তরক্ষী জওয়ানদের সুযোগ সুবিধা উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শুধু জওয়ানদের স্বাস্থ্যের দিকেই নয়, তাদের পরিবারের আবাসনের দিকেও খেয়াল রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিশাল সীমান্তের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানেই বিএসএফ এবং এসএসবি মোতায়েন করা হবে সেখানেই স্মার্ট বর্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা কৌশলের অধীনে স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং নিরাপত্তা কর্মীদের নিষ্ঠাকে একীভূত করে সীমান্তকে দুর্ভেদ্য করে তোলে লক্ষ্য। তিনি বলেন, স্মার্ট বর্ডারের ধারণাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পাইলট প্রকল্পটি দেশের বিভিন্ন সীমান্তের 7 বা 8টি স্থানে একযোগে বাস্তবায়ন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, গ্রামের জনপ্রতিনিধিগণ এই কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা 3 দিক থেকে সীমান্ত দ্বারা বেষ্টিত একটি সংবেদনশীল রাজ্য। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরেরও বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে
1: লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সুরক্ষার জন্য এক যুগে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন।
2: इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है।
1: জম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্তরক্ষী জওয়ানদের সুযোগ সুবিধা উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শুধু জওয়ানদের স্বাস্থ্যের দিকেই নয়, তাদের পরিবারের আবাসনের দিকেও খেয়াল রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিশাল সীমান্তের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানেই বিএসএফ এবং এসএসবি মোতায়েন করা হবে সেখানেই স্মার্ট বর্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা কৌশলের অধীনে স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং নিরাপত্তা কর্মীদের নিষ্ঠাকে একীভূত করে সীমান্তকে দুর্ভেদ্য করে তোলে লক্ষ্য। তিনি বলেন, স্মার্ট বর্ডারের ধারণাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পাইলট প্রকল্পটি দেশের বিভিন্ন সীমান্তের 7 বা 8টি স্থানে একযোগে বাস্তবায়ন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, গ্রামের জনপ্রতিনিধিগণ এই কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা 3 দিক থেকে সীমান্ত দ্বারা বেষ্টিত একটি সংবেদনশীল রাজ্য। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরেরও বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছে।
2: ত্রিপুরা ফ্রন্টিয়ার আমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হ্যায় অর इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे। ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপকল্প নির্ধারণ করেছেন। এই লক্ষ্য অর্জনের জন্য ভারতকে প্রথমে সুরক্ষিত করতে হবে। দেশকে চোরাচালান, মানব পাচার এবং যুবকদের প্রভাবিত করে এমন মাদকাসক্তি থেকে রক্ষা করতে হবে। এই লক্ষ্যে ভারত সরকার একটি স্মার্ট নিরাপত্তা গ্রিড তৈরির কাজ হাতে নিয়েছে, যা সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। এরপর তিনি আগরতলাস্থিত নির্মীয়মান একটি হোটেলের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

0: বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। আজ রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন। আগরতলা সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে শ্রী মোদী বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, গত দশকে সরকার অসংখ্য প্রচেষ্টা এই দিকে তার কাজকে তুলে ধরে। তিনি উল্লেখ করেন যে এক পের মাকে নামের মতো উদ্যোগ প্রতি বছর প্রায় 1.19 লক্ষ হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এই নীতি দ্বারা পরিচালিত হয়ে মিশন লাইফের চেতনায় দেশ একটি পরিচ্ছন্ন সবুজ এবং আরও সুস্থায়ী পৃথিবীর লক্ষ্যে কাজ করে যাবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ শালবাগানে সিআরপিএফ এর গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বছর পরিবেশ দিবসের ভাবনা হচ্ছে ফর দ্য নেচার অ্যান্ড ফর দ্য ফিউচার। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিআরপিএফ জওয়ানগণ অংশ নেন। চলতি অর্থবর্ষের টানা দ্বিতীয়বার রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করা হয়েছে এবং মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় গভর্নর জানান, আরবিআই বর্তমানে প্রাথমিক স্তরে পলিমার বা প্লাস্টিক ভিত্তিক কারেন্সি নোট চালুর প্রস্তাব বিবেচনা করছে। এছাড়া দেশের কিছু এলাকায় এটিএম ও ব্যাংক শাখায় নগদ টাকার ঘাটতি নিয়ে গ্রাহকদের অভিযোগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, রিজার্ভ ব্যাংকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং যে কোনো ঘাটতি অবিলম্বে পূরণ করা হবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তারই মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন।
1: কোভিড-19 মহামারীর সময় চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগীরা প্রতি মাসে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্যশস্য পাচ্ছেন। এর ফলে দেশের কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের খাদ্য সংকট অনেকটাই কমেছে। এই উদ্যোগ নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে, কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই প্রকল্প জনকল্যাণমূলক কর্মসূচির এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য, দেশের কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, আর সেই লক্ষ্য পূরণেই এগিয়ে চলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আজ কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: এতক্ষণে রেলওয়ে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এর উপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিওগুলিতে এখন সময় রাত 8:09 হয়ে 42 সেকেন্ড। বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনে মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা, বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলি অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে একটি কল নিয়ে নিলাম, দেখা যাক কলার কে। হ্যালো, নমস্কার, সুস্বাগত। নমস্কার, কে বলছেন? আচ্ছা, তো মৌসুম কেমন হয় ভাই? কে বললা পরে গা? সোহানা, মৌসুম সোহানা। আর বলি, কোন সব মুভি কে গানা আপ শুননা চা রায়? হ্যাঁ বিলকুল বিলকুল বিলকুল হ্যাঁ বিলকুল বিলকুল ঠিক সহি সহি বাত হ্যাঁ। তো ফরমেশ কিজিয়ে কোন সব মুভি কে গান আপ শুননা চা রায়ে? আচ্ছা, পঞ্চি সুর মে গান, ঠিক আপকা সুর ভি পঞ্চি কা তারাই হ্যাঁ, যারা হ্যাঁ শুন লিজিয়ে। হ্যাঁ, নমস্তে
3: নমস্তে।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার।
1: হিরাম হিরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রা হুম।
0: আচ্ছা, কেসে হো ভাই?
1: আচ্ছা স্যার, আপ তো বড়িয়া হ্যায়।
0: বিলকুল বিলকুল, আপ লোগ হ্যায় তো হাম বড়িয়া। হ্যাঁ হ্যাঁ
1: জি, আকাশবাণী বিলোনিয়া কো বিশ্ব পর্যাবরণ দিবস কি
0: হুম
1: হার্দিক
0: হুম
1: শুভকামনা হ্যায় স্যার।
0: হ্যাঁ, তো আপকো ভি তো
1: জি, ওর
0: তো
1: স্যার ফিল্ম কা নাম হ্যায় রাজা,
0: হুম হুম
1: আনে কে বোলে আঁখিয়া মিলাউ কা ভি আঁখিয়া চুরাউ,
0: হুম হুম হুম হুম
1: ওর বিলোনিয়া আকাশবাণী বিলোনিয়া কে সবই শ্রোতাও কো ডেডিকেট রহেগা স্যার, আপকো
0: হুম
1: ডেডিকেট রহেগা।
0: ওর সাথ মে রানী কো ভি,
1: জি স্যার, কিসকো?
0: রানী কো ভি, আপকা অন্তর কা জো রানী হ্যায়
1: জি
0: উসকো ভি।
1: স্যার, বিলকুল বিলকুল।
0: ঠিক হ্যায়, যা রহেগা না। নমস্তে,
1: ধন্যবাদ স্যার।
0: হুম হুম।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত। হ্যাঁ, স্বাগত। কোন ছবির গান শোনাবো আপনাকে?
1: আজকে গান শুনবো পাগল মন।
0: হ্যাঁ,
1: লাইন হলো পাগল মন, মন রে মন কেন এত কথা বলে,
0: কি বলে মন?
1: নাম বলবো স্যার।
0: আচ্ছা, মন কি কথা বলে
1: গানের মাধ্যমে আর কি?
0: ও আচ্ছা, তাহলে কিছু, তাহলে বাস্তবে কিছু বলে না?
1: বাস্তবে?
0: হ্যাঁ,
1: সুরের মধ্যে বলে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুই একজন বেশি না,
1: কৃষ্ণ দাদা আর অমিশ্বর আর দীপা দাস আর আসাম থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: ঠিক আছে, নমস্কার
1: নমস্কার।

মতাই থেকে এক শ্রোতা বন্ধু ফোন করেছিলেন, উনি অনুরোধ করেছিলেন আদরের বোন ছবির গান শোনার জন্য, কিন্তু উনি সংযোগ কেটে দিলেন তাই ওনাকে শোনাতে পারিনি। লাইনে আছেন কে? হ্যালো, নমস্কার। কোন ছবির গান শুনতে চান? বেশি না, সময় চলে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক আছে। আর না আর না আর না, বেশি হয়ে যাচ্ছে। আর না, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন?
1: আচ্ছা
0: ঠিক আছে, সুস্বাগত, আসুন। হ্যাঁ নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: হ্যালো স্যার, নমস্কার। আমি
0: নমস্কার।
1: আগরতলা থেকে সুমন মুহুরি বলছি।
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: সুরের আকাশে বাংলা ছবি,
0: হ্যাঁ,
1: গানটা হচ্ছে
0: হুম,
1: কথা দিলাম আমি, কথা দিলাম আশাদের কণ্ঠে।
0: কাকে কথা দিয়ে ফেলেন আবার?

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, আমির সাথে আমি শুভ বলছি, সুবিধা।
0: হ্যাঁ, আমাকে একটুখানি সময় দিন আপনি। আমার আগে চলে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়। আমাকে তো একটুখানি যন্ত্রগুলিকে নিয়ন্ত্রণ করেই আপনার কাছে আমাকে পৌঁছতে হয়, ঠিক না?
1: আমার ছবির নাম
0: হ্যাঁ
1: বিশাল বাস,
0: হুম
1: হাম তুম ইতনে, ওই মমতাজদের কণ্ঠে ওই গানটা আর কি।
0: বিশাল বাদ। হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছে আপনার প্রেম।
1: তিনজন তিনজন বন্ধুর নাম বলি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কৃষ্ণমোহন মুরে সিং, কলকাতা থেকে গোয়াল মহাজন, আর মাদন নাথ নারায়ণ।
0: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনে মতো গান আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: হ্যাঁ কে আছেন? ছবি তো রাধা কি বলেন? বলুন কি বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
1: রাধা তো ভালোবাসি।
0: ঠিক আছে ঠিক আছে, নমস্কার নমস্কার।
1: ঠিক আছে ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার। স্যার, আমি ভাতিজা কোন থেকে বচ্চন চিপ্র বলছি স্যার।
0: ছবি
1: এই হিন্দি সাহিত্য ছবি স্যার, আজকে হিন্দি সাহিত্য ছবির নাম হচ্ছে স্যার ইতিহাস।
0: গানের কলি।
1: গানের কলি হচ্ছে স্যার চুরি চুরি।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার স্যার।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ, কোন ছবি?
1: আমি মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার।
0: হ্যাঁ, ছবি
1: ছবি স্যার, প্রাণ সজনী।
0: আর গানে কলি
1: ডাক দিয়েছেন দয়া আমার বোনার বেশি দিন চোখের নজরে।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।
1: দুই তিনজনের নাম বলবো স্যার?
0: হ্যাঁ, বেশি না।
1: কৃষ্ণমোহন মুড়া সিং,
0: গোপাল
1: মাহাতো।
0: ব্যাস, হয়ে গেল। নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, নিচ্ছি অনুষ্ঠানের সবশেষ কল। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি তুলামুড়া থেকে মদন বলি।
0: কোন ছবি?
1: আমি ব্যাদের মেয়ে জোস্না থেকে একটা গান শুনবো। ব্যাদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে গানটা।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আপনার প্রিয় গানটি।
1: আর সমস্ত নেটওয়ার্কের বন্ধুরা সাথে আপনি আছেন।
0: ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার, শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে একটি কল নিয়ে নিলাম, অনেক দূর থেকে ফোন করেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কোন ছবির গান শুনতে চান? জান তেরে নাম গানের কলি কিসকো মুঝে তো নেই না, মুঝে মত দেনা ভাই গানা শুনিয়ে যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, তখন শুনলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান, আর সঙ্গে ছিলাম আমি সুখ। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আকাশবাণী পিলোনিয়া এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি নিবেদনে অনুপ জলোটা এবং সুদীপ্তা বণিক।

0: পাঁচ মাসের অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাতা ইয়ার কোয়ারের শিল্পীবৃন্দ।
1: দ্বিজেন্দ্রলাল শুধু পাশ্চাত্য সুরের সঙ্গে বাংলা গানের মেলো মতো ভাষাকে গানের ভাষায় সার্থক। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে।

শ্রোতা বন্ধুরা, এই গানটি প্রচারে বিঘ্ন ঘটে আমরা দুঃখিত। গানটি পরে শুনবো, এখন শুনবো গজল শিল্পী চন্দ্রাণী।

0: এতক্ষণ পরিবেশিত হলো পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। সবশেষে শুনলেন লোকগীতি, আর অনুষ্ঠানের শিল্পী ছিলেন গীতা চৌধুরী। আকাশবাণী মিলনীয় এবারে শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান। আবৃত্তি করছেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ।
1: দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরুগৃহবাস সমাপ্ত আমার। আশীর্বাদ কর মোরে, যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে অন্তরে জাজ্জ্বল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ।
2: মনোরথ পুরিয়াছে, পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে, সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি, আর কিছু নাহি কি কামনা, ভেবে দেখো মনে মনে।
1: আর কিছু নাহি,
2: কিছু নাই, তবু আর বার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান, অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর তবু তীক্ষ্ণতম।
1: আজি পূর্ণ কৃতার্থ জীবন, কোনো ঠাই মোর মাঝে কোনো দৈন্য কোনো শূন্য নাই সুলক্ষণে।
2: তুমি সুখী ত্রিজগৎ মাঝে, যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে উচ্চ শিরে গৌরব বহিয়া, স্বর্গপুরে উঠিবে আনন্দ ধ্বনি, মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ, সুরাঙ্গনা গণ করিবে তোমার শিরে পুষ্প বরিষণ, সদ্য ছিন্ন নন্দনের মন্দার মঞ্জরি, স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরী কিন্নরী দিবে হুলুধ্বনি। আহা বিপ্র, বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে, নাহি ছিল কেহ স্মরণ করায় দিতে সুখময় গেহ, নিবারিতে প্রবাস

0: বেদনা। অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি দরিদ্র কুটিরে যাহা ছিল দিয়ে, তাই বলে স্বর্গসুখ কোথা পাব, কোথা হেতা অনিন্দিত মুখ সুরললনার। বড় আশা করি মনে, আতিথ্যের অপরাধ রবে না স্মরণে ফিরে গিয়ে সুখ লোকে।
1: সুকল্যাণ হাসে, প্রসন্ন বিদায় আজ দিতে হবে দাসে।
0: হাসি, হায় সখা, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট ও সমহেথা তৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে, বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতে রে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারম্বার ফিরে মুদ্রিত পদ্মের কাছে। হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসে দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে, হেথায় সুলভ নহে হাসি। যাও বন্ধু, কি হইবে মিথ্যা কাল নাশি উৎকণ্ঠিত দেবগণ। যেতেছ চলিয়া, সকলি সমাপ্ত হল দুকথা বলিয়া, দশ শত বর্ষ পরে এই কি বিদায়।
1: দেব জানি কি আমার অপরাধ।
0: হায়, সুন্দরী অরণ্যভূমি সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া, পল্লব মর্মর শুনাইছে বিহঙ্গ কুজন, তারে আজি এতই সহজে ছেড়ে যাবে। তরুরাজি ম্লান হয়ে আছে যেন, হেরো আজি কার বনচ্ছায়া গাঢ়তর শোকে অন্ধকার, কেঁদে ওঠে বায়ু শুষ্কপত্র ঝরে পড়ে, তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে নিশান্তের সুখ স্বপ্ন সম।
1: দেব জানি এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি, হেথা মোর নবজন্ম লাভ, এরপরে নাকি মোর অনাদর চিরপ্রীতি ভরে চিরদিন করিব স্মরণ।
0: এই সেই বটতল যেথা তুমি প্রতি দিবসে গোধন চরাতে এসে পড়িতে ঘুমায়ে মধ্যাহ্নের খর তাপে, ক্লান্ত তবকায়ে অতিথি বৎসল তরু দীর্ঘ ছায়াখানি দিত বিছাইয়া, সুখ সুপ্তি দিত আনি ঝরঝর পল্লবদলে করিয়া বিজন মৃদুস্বরে। যেও সখা, তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বসো শেষবার, নিয়ে যাও সম্ভাষণ এ স্নেহ ছায়ার, দুই দণ্ড থেকে যাও, সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি।
1: অভিনব বলে যেন মনে হয় বিদায়ের ক্ষণে, এই সব চিরপরিচিত বন্ধুগণে, পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে করিছে বিস্তার সবে ব্যগ্র স্নেহ ভরে, নূতন বন্ধন জাল অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি। ওগো বনস্পতি আশ্রিত জনের বন্ধু করি নমস্কার, কত পান্থ বসিবেক ছায়ায় তোমার, কত ছাত্র কতদিন আমার মতন প্রচ্ছন্ন প্রচ্ছায় তলে নীরব নির্জন তৃণাসনে পতঙ্গের মৃদু গুঞ্জস্বরে করিবে অধ্যয়ন। প্রাত স্নান পরে ঋষি বালকেরা আসি সজল বলকল শুকাবে তোমার শাখে, রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা। ও গো তারি মাঝে এ পুরানো বন্ধু যেন স্মরণে বিরাজে।
0: মনে রেখো আমাদের হোমধেনুটিরে, স্বর্গ সুধা পান করে সে পুণ্য গাভীরে ভুলো না গরবে।
1: সুধা হতে সুধাময় দুগ্ধ তার, দেখে তারে পাপক্ষয় হয়, মাতৃরূপা শান্তিস্বরূপিণী শুভ্রকান্তি পয়স্বিনী, না মানিয়া ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি তারে করিয়াছি সেবা। গহন কাননে শ্যাম সস্পস্রোতস্বিনী তীরে তারিশনে ফিরিয়াছি দীর্ঘদিন, পরিতৃপ্তি ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্ন তটপরে অপর্যাপ্ত তৃণরাশি, সুস্নিগ্ধ কোমল আলস্য মন্থর তনু লোভিতরুতল রোমন্ত করেছে ধীরে শুয়ে তৃণাসনে সারাবেলা। মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মোর দেহ, মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল পরিপুষ্ট শুভ্র তনু চিক্কণ পিচ্ছল।
0: আর মনে রেখো আমাদের কলসনা স্রোতস্বিনী বেনুমতি,
1: তারে ভুলিব না, বেনুমতি কত কুসুমিত

0: কুঞ্জ দিয়ে মধু কণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসেছে শুশ্রূষাবহী গ্রাম্য বধূসম সদা ক্ষিপ্রগতি প্রবাস সঙ্গিনী মম নিত্য শুভপ্রতা।
1: হায় বন্ধু, এ প্রবাসে আরও কোনো সহচরী ছিল তব পাশে, পরগৃহ বাস দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে। হায় রে দুরাশা,
0: চিরজীবনের শনে তার নাম গাঁথা হয়ে গেছে।
1: আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেথায় কিশোর ব্রাহ্মণ, তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঠালা, চন্দনে চর্চিত ভাল কণ্ঠে পুষ্পমালা পরিহিত পট্টবাস, অধরে নয়নে প্রসন্ন সরল হাসি, হোথা পুষ্প বনে দাঁড়ালে আসিয়া
0: তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্রকে সজালে নবশুক্লাম্বরি জ্যোতিস্নাত মূর্তিমতী উষা, হাতে সাজি একাকি তুলিতেছিলে নবপুষ্পরাজি পূজারও লাগিয়া, কহিন করি বিনতি তোমারে সাজে না শ্রম, দেহ অনুমতি ফুল তুলে দিব দেবী।
1: আমি সবিস্ময় সেইখানে সুধানু তোমার পরিচয়, বিনয় কহিলে আসিয়াছি তব দ্বারে তোমার পিতার কাছে শিষ্য হইবারে, আমি বৃহস্পতি সুত।
0: শঙ্কা ছিল মনে পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া।
1: আমি গেনু তার কাছে হাসিয়া কহিনু, পিতা ভিক্ষায় কাছে চরণে তোমার, স্নেহে বসাইয়া পাশে শিরে মোর দিয়ে হাত শান্ত মৃদুভাষে কহিলেন, কিছু নাহি অদেও তোমারে। কহিলাম, বৃহস্পতি পুত্র তবদারে এসেছেন শিষ্য করি লহ তুমি তাঁরে এ মিনতি। সে আজি কে হল কতকাল, তবু মনে হয় যেন সেদিন সকাল।
0: ঈর্ষা ভরে তিনবার দৈত্যগণ মোরে করিয়াছে বধ, তুমি দেবী দয়া করে ফিরায় দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগায় রবে চির কৃতজ্ঞতা।
1: কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই, উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই দান ও প্রতিদান। সুখ স্মৃতি নাহি কিছু মনে, যদি আনন্দের গীতি কোনো দিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসে পুষ্প বনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যাপ্ত করে দিয়ে থাকে সায়াহ্ন আকাশ ফুটন্ত নিকুঞ্জতল, সেই সুখ কথা মনে রেখো, দূর হয়ে যা কৃতজ্ঞতা। যদি সখা হেথা কেহ গেয়ে থাকে গান, চিত্তে যাহা দিয়েছিল সুখ পরিধান করে থাকে কোনোদিন হেন বস্ত্রখানি, যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে আজের দেখায় সুন্দর, সেই কথা মনে করো অবসর ক্ষণে সুখ সর্ক থামে। কতদিন এই বনে দিকে দিগন্তরে আষাঢ়ের নীল জটা শ্যামস্নিগ্ধ বরষার নবঘন ঘটা নেবেছিল, অবিরল বৃষ্টি জলধারে কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয় এসেছিল কতদিন, অকস্মাত বসন্তের বাধা বন্ধহীন উল্লাস ইল্লোলাকুল যৌবন উৎসাহ সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ, লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যাপ্ত করে দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন। ভেবে দেখো একবার, কত উষা কত জ্যোৎস্না কত অন্ধকার, পুষ্পগন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে, তারই মাঝে হেন প্রাত হেন সন্ধ্যাবেলা হেন মুগ্ধ রাত্রি হেন হৃদয়ের খেলা, হেন সুখ হেন মুখ দেয় নাই দেখা, যাহা মনে আকার হবে চিরচিত্র রেখা চিররাত্রি চিরদিন। শুধু উপকার শোভা নহে প্রীতি নহে কিছু নহে আর
0: আর যাহা আছে তাহা প্রকাশের নয় সখী।

0: দুইখানি হিয়া নিখিল বিস্মৃত। ওগো বন্ধু, আমি জানি রহস্য তোমার।
1: নহে নহে দেব জানি,
0: নহে মিথ্যা প্রবঞ্চনা। দেখি নাই আমি মন তব, জানো নাকি প্রেম অন্তর্যামী। বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়। কতদিন যেমনি তুলেছ মুখ, চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া। নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়া, আলোক তাহার সে কি আমি দেখি নাই। ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে। এ বন্ধন নারীবে কাটিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে।
1: শুচিস্মিতে সহস্র বৎসর ধরি এ দৈত্যপুরীতে হেরি লাগি করেছে সাধনা।
0: কেন নহে, বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে জগতে, করেনি কি রমণীর লাগি কোনো নর মহাতপ। পত্নী বর মাগি করেননি সম্বরণ, তপতির আসে প্রখর সূর্যের পানে তাকায় আকাশে অনাহারে কঠোর সাধনা কত। হায় বিদ্যাই দুর্লভ শুধু, প্রেম কি হেথায় এতই সুলভ। সহস্র বৎসর ধরে সাধনা করেছ তুমি, কি ধনের তরে আপনি জানু না তাহা। বিদ্যা এক ধারে আমি এক ধারে, কভু মোরে কভু তারে চেয়েছ শত্রুকে। তব অনিশ্চিত মন দোহারেই করিয়াছে যত্নে আরাধন সঙ্গপনে। আজ মোরা দোহি একদিনে আসিয়াছি ধরা দিতে, লহ সখা চিনে যারে চাও। বল যদি সরল সাহসে, বিদ্যায় নাহিক সুখ নাহি সুখ যশে। দেব জানি তুমি শুধু সিদ্ধি মূর্তিমতী, তোমারই করিনু বরণ। নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তাহে, রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন।
1: দেব সন্নিধানে শুভে করেছেন পন, মহাসঞ্জীবনী বিদ্যা করে উপার্জন। দেবলোকে ফিরে যাব এসেছেন তাই, সেই পন মনে মোরে জেগেছে সদাই, পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার। চরিতার্থ এত কাল পরে জীবন, কোন স্বার্থ করি না কামনা আজি।
0: ঠিক মিথ্যাভাষী, শুধু বিদ্যা চেয়েছিলে। গুরুগৃহে আসি শুধু ছাত্ররূপে তুমি আছিলে নির্জনে, শাস্ত্রগ্রন্থের আঁখি আঁখি রত অধ্যয়নে অহরহ উদাসীন আর সভা পরে। ছাড়ি অধ্যয়ন শালা, বনে বনান্তরে ফিরিতে পুষ্পের তরে, গাঁথি মাল্যখানি সহাস্য প্রফুল্ল মুখে, কেন দিতে আনি এ বিদ্যাহীনারে। এই কি কঠোর ব্রত, এই তব ব্যবহার বিদ্যার্থীর মতো। প্রভাতে রহিতে অধ্যয়নে আমি আসি, শূন্য সাজি হাতে লয়ে দাঁড়াতে হাসি। তুমি কেন গ্রন্থ রাখি উঠিয়া আসিতে, প্রফুল্ল শিশির সিক্ত কুসুম রাশিতে করিতে আমার পূজা। অপরাহ্নকালে জলসেক করিতাম তরুয়াল বালে, আমার হেরিয়া শ্রান্ত কেন দয়া করি দিতে জল তুলে। কেন পাঠ পরিহরি পালন করিতে মোর মৃগ শিশুটিকে। স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিলে শিখে, কেন তাহা শুনাইতে। সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকার নামিত নীরবে, প্রেমনত নয়নের স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো। আমার হৃদয়ে বিদ্যা নিতে সে কেন করিলে হরণ স্বর্গের চাতুরী জালে। বুঝেছি এখন আমারে করিয়া বস, পিতার হৃদয়ে চেয়েছিলে পশিবারে। কৃতকার্য হয়ে আজ যাবে মোরে কিছু দিয়ে কৃতজ্ঞতা। লব্ধ মনোরথ অর্থি রাজোদ্দারে যথা, দারি হস্তে দিয়ে যায় মুদ্রা দুই চারি মনেরও সন্তোষে।
1: হায় অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ। ধর্ম জানে প্রতারণা করি নাই, অকপট প্রাণে আনন্দ অন্তরে তব সাধিয়া সন্তোষ। সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তার শাস্তি দিতেছেন বিধি। ছিল মনে কবনা সে কথা।

0: বল কি হইবে জেনে, ত্রিভুবনে কারো যাকে নাই উপকার, একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা। ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল, আমার যা আছে কাজ সে আমি সাধিব। স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে, দূর বনতলে যদি ঘুরে মরে চিত্ত বিদ্ধ মৃগ সম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম, সর্বকার্য মাঝে তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গধামে। দেব সবে এই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নূতন দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে। তার পূর্বে নাহি মানে আপনার সুখ, ক্ষম মোরে দেব জানি ক্ষম অপরাধ।
1: ক্ষমা কথা মনে মোর, করেছ এ নারী চিত্ত কুলিশ কঠোর হে ব্রাহ্মণ। তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে, আপনার কর্তব্য পুলকে সর্বদুঃখ শোক করি দূর পরাহত। আমার কি আছে কাজ, কি আমার ব্রত, আমার প্রতিহত নিষ্ফল জীবনে কি রহিল কিসের গৌরব। এই বনে বসে অবনত শিরে নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা, যেদিকেই ফিরাইব আঁখি সহস্র স্মৃতির কাঁটা বিঁধিবে নিষ্ঠুর, লুকায় বক্ষের তলে লজ্জা অতি ক্রূর বারম্বার করিবে দংশন। ধিক ধিক কোথাও তেলে তুমি নির্মম পথিক, বসি মোর জীবনের বনচ্ছায়া তলে দণ্ড দুই অবসর কাটাবার ছলে, জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানি সূত্র দিয়ে। যাবার বেলায় সে মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে, লুটাইল ধুলি পরে এ প্রাণীর সমস্ত মহিমা। তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ, তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ।
0: আমি বর দিন দেবী তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বক্লানি বিপুল গৌরবে।

0: যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গর যে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখন সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি, স্তব্ধ বাসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা।
1: এতক্ষণ পরিবেশিত হল কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন হারানো দিনের গান, পরিবেশনায় সচিন দেববর্মণ।

বাজাই আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই তাও ভুলে

বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও বলি না, বাংলা মায়ের কোল তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই, সব ভুলে যাই তাও